আকাশবাণী কৈলাসহর, আজ শনিবার, 10ই শ্রাবণ 1948 অক্টোবর, 15ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 1ই আগস্ট 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:56:38। আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে।

0: করতে পারি। সত্য যেখানেই সুন্দর হয়ে প্রকাশ পায় সেইখানেই উৎসব। সে প্রকাশ কবেই বা বন্ধ আছে? পাখি তো রোজই ভোর রাত্রি থেকেই ব্যস্ত হয়ে ওঠে তার সকাল বেলাকার গীতোৎসবের নিত্য নিমন্ত্রণ রক্ষা করবার জন্যে, আর প্রভাতের আনন্দ সভাটিকে সাজিয়ে তোলবার জন্য একটি অন্ধকার পুরুষ সমস্ত রাত্রি কত যে গোপন আয়োজন করে তার কি সীমা আছে? শুতে যাবার আগে একবার যদি কেবল তাকিয়ে দেখি তবে দেখতে পাইনি কি জগতের নিত্য উৎসবের মহাবিজ্ঞাপন সমস্ত আকাশ জুড়েকে টাঙিয়ে দিয়েছে? এর মধ্যে আমাদের উৎসবটা কবে? যেদিন আমরা সময় করতে পারি সেই দিন, যেদিন হঠাৎ হুঁশ হয় যে আমাদের নিমন্ত্রণ আছে আর সে নিমন্ত্রণ প্রতিদিন মারা যাচ্ছে, যেদিন স্নান করে সাজ করে ঘর ছেড়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, সেই দিন উৎসবের সকালে আকাশের দিকে তাকিয়ে বলি, বাহ আজ আলোটি কি মধুর, কি পবিত্র। আরে মূঢ়, এ আলো কবে মধুর ছিল না, কবে পবিত্র ছিল না? তুমি একটা বিশেষ দিনের গায়ে একটা বিশেষ চিহ্ন কেটে দিয়েছ বলেই কি আকাশের আলো উজ্জ্বল হয়ে জ্বলেছে? আর কিছু নয়, আজকে নিমন্ত্রণ রক্ষা করতে এসেছি, অন্যদিন করিনি, এইমাত্র তফাৎ। আয়োজনটা এমনিই প্রতিদিনই ছিল, প্রতিদিনই আছে। জগৎ যে আনন্দরূপ এইটে আজ দেখব বলে কাজকর্ম ফেলে এসেছি। শুধু তাই নয়, আমিও নিজের আনন্দময় স্বরূপটিকেই ছুটি দিয়েছি। আজ বলেছি, থাক আজ দেনা পাওনার টানাটানি, ঘুচুক আজ আত্মপরের ভেদ, মরুক আজ সমস্ত কার্পণ্য। বাহির হোক আজ যত ঐশ্বর্য আছে, যে আনন্দ জলে স্থলে আকাশে সর্বত্র বিরাজমান, সেই আনন্দকে আজ আমার আনন্দ নিকেতনের মধ্যে দেখব। যে উৎসব নিখিলের উৎসব, সেই উৎসবকে আজ আমার উৎসব করে তুলব। বিশ্বের একটা মহলে তো নয়, তার নানা মহলে নানা রকম উৎসবের ব্যবস্থা হয়ে আছে। স্বজনে নির্জনে নানা ক্ষেত্রে উৎসবের নানা ভিন্ন ভাব, আনন্দের নানা ভিন্ন মূর্তি। নীলাকাশ তলে প্রসারিত প্রান্তরের মাঝখানে এই ছায়া স্নিগ্ধ নিভৃত আশ্রমের যে প্রাত্যহিক উৎসব, আমরা আশ্রমের আশ্রিতগণ কি সেই উৎসবে সূর্য তারা ও তরুশ্রেণীর সঙ্গে কোনোদিন যোগ দিয়েছি? আমরা এই আশ্রমটিকে কি তার সমস্ত সত্যে ও সৌন্দর্যে দেখেছি? দেখিনি। এই আশ্রমের মাঝখানে থেকেও আমরা প্রতিদিন প্রাতে সংসারের মধ্যেই জেগেছি এবং প্রতিদিন রাত্রে সংসারের কোলেই শুয়েছি। 364 দিন পরে আজ আমরা আশ্রমবাসীগণ এই আশ্রমকে দেখতে এসেছি। যখন সূর্য পূর্ব গগনকে আলো করেছিল তখন দেখতে পাইনি, যখন আকাশ ভরে তারার দীপমালা জ্বলেছিল তখনও দেখতে পাইনি। আজ আমাদের এই কটা তেলের আলো বাতির আলো জ্বালিয়ে একে দেখব।
1: রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ শুনলেন অমৃতবাণীতে আকাশবাণী কৈলাসহর। এবারে ভক্তিমূলক গান শুনুন বাণী জয়রামের কণ্ঠে।

এতক্ষণ মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। শ্রোতাবন্ধুরা অনুষ্ঠান শুনছেন 103.2।

এবারে জানিয়ে দিচ্ছে আজকের এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 7টায় রয়েছে সুপ্রভাত অনুষ্ঠান, ভক্তিসুধা অনুষ্ঠানে ভক্তিমূলক গান শুনবেন সকাল 7:10। 7:25 প্রথমে রয়েছে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ। সকাল 7:35 এবং 7:40 আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। রবীন্দ্রসঙ্গীত শুনবেন সকাল 7:45।

দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত এবং মর্নিং নিউজ রিলে করে শোনানো হবে সকাল 8:00 এবং 8:15। উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ শিলং কেন্দ্রের রিলে করে শোনানো হবে সকাল 8:30। বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান সকাল 8:40। দিল্লি কেন্দ্রে হিন্দি এবং ইংরেজি সংবাদ 9:00। 9:10 মুম্বাই কেন্দ্রে বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে।

বেলা ১২টায় আবারও জানিয়ে দেওয়া হবে অনুষ্ঠান সূচি। ১২:০৫ বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি অনুষ্ঠান, মনের মতো গান শুনবেন বেলা ১২:৩০। ১টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে। ১:০৫ বাংলা ছায়াছবি গানের অনুষ্ঠান ছায়াগীতি। ১:৩০ সম্প্রচারিত হবে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। ১:৪০ শ্যামা সঙ্গীত। দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে ২:০০। ২:১৫ যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। হিন্দি ছায়াছবির গান শুনবেন ২:০০। ২:৩০ দিল্লি কেন্দ্রে হিন্দি এবং ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। এরপরে শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। ৬টায় ঘর গৃহস্থের অনুষ্ঠান। ৬:৩০ মনসা মঙ্গল গান। ৭টায় আগরতলা কেন্দ্রের ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। ৭:৩৫ প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ ৭:৪৫ এবং ৭:৫৫ রিলে করে শোনানো হবে। অনুষ্ঠান রামধনু শুনবেন ৮:০৫। লোকগীতির অনুষ্ঠান ৮:৩০। ৯টায় সম্প্রচারিত হবে দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। ৯:১৫ চির নতুন অনুষ্ঠান। ৯:৩০ শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান। কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে ১০টায়। ১০:১০ অতুল প্রসাদের গান। দিল্লি কেন্দ্রের বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হবে ১০:২০। ১০:৩০ জানিয়ে দেওয়া হবে আগামী দিনের অধিবেশনের অনুষ্ঠান সূচি। শুনলেন আজকের অধিবেশনের অনুষ্ঠান সূচি।

দশমিক দুই মেগাহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে আকাশবাণী কৈলা শহর কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সুপ্রভাত অনুষ্ঠান। সুপ্রভাত অনুষ্ঠানে প্রথমে রয়েছে ইতিহাসে আজকের দিন। আজ পয়লা অগস্ট। আজকের দিনেই এমটিভি এর প্রথম সম্প্রচার শুরু হয়। 1981 সালে প্রথম যে ভিডিওটি দেখানো হয়েছিল সেটি ছিল ভিডিও কিল্ড দি রেডিও স্টার। 1831 সালের আজকের দিনেই লন্ডন ব্রিজ চালু হয়। অক্সিজেন মৌল আবিষ্কার হয় আজকের দিনে 1774 সালে। 1834 সালের পয়লা অগস্ট ব্রিটিশ সাম্রাজ্যে দাসপ্রথা বিলুপ্ত হয়। ব্রিটিশ পার্লামেন্টে পাশ হওয়ার এক বছর পর 1833 সালের দাসপ্রথা বিলোপ আইনটি কার্যকর হয়। 1898 সালে আইনটি বাতিল করা হয়। গান্ধীজি ভাইসরয়কে চিঠি লিখে কাইসার এ হিন্দ পদক, জলু যুদ্ধ পদক এবং বোরার যুদ্ধ পদক সমর্পণ করেন এবং সর্বভারতীয় অহিংস অসহযোগ আন্দোলন শুরু করেন 1920 সালের আজকের দিনে। 2000 সালে অমরনাথ গুহা মন্দিরের পথে পহেলগামের একটি স্বাস্থ্যকেন্দ্রে জঙ্গিদের হামলায় 27 জন যাত্রী নিহত হয়েছিলেন। প্রধানমন্ত্রী নরসিমা রাও বিশাখাপত্তনম ইস্পাত কারখানা জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন 1992 সালের পয়লা অগস্ট। 1947 সালের আজকের দিনে ভারত ও পাকিস্তানে ভারতের বিভাজন, ক্ষমতা হস্তান্তর, লর্ড মাউন্টব্যাটেনের ভারতের গভর্নর জেনারেল এবং মোহাম্মদ আলী জিন্হা পাকিস্তানের গভর্নর জেনারেল হন। বিশ্বনাথ আনন্দ বেলে অনুষ্ঠিত ক্রেটি সুইস মাস্টার্স দাবা টুর্নামেন্ট জয়লাভ করেছিলেন 1997 সালের আজকের দিনে। ভারতীয় অভিনেত্রী মীনা কুমারের জন্ম হয়েছিল আজকের দিনে 1932 সালে। 1907 সালে ব্রাউন্সি দ্বীপে প্রথম স্কাউট ক্যাম্পের সূচনা, যা বিশ্বব্যাপী স্কাউটিং আন্দোলনের উৎস। 1960 সালে ইসলামাবাদকে পাকিস্তান সরকার যুক্তরাষ্ট্রীয় রাজধানী হিসেবে ঘোষণা করা হয়। মিসিসিপি ও মিসৌরি নদীর ভয়াবহ বন্যা চরমে পৌঁছেছিল পয়লা অগস্ট 1993 সালে। 1920 সালে আজকের দিনে বাল গঙ্গাধর তিলক ভারতীয় স্বাধীনতা সংগ্রামে জন্মগ্রহণ করেছিলেন। শুনছিলেন সুপ্রভাত অনুষ্ঠানে ইতিহাসে আজকের দিন। এবারে সংবাদ শিরোনাম।

প্রথমে রয়েছে কলকাতা থেকে প্রকাশিত বর্তমান পত্রিকার শিরোনাম। ভয় দেখিয়ে জেনজিকে থামাতে পারবেন না মোদি শাহকে হুঁশিয়ারি রাহুলের। ফের ডাক্তারি প্রশ্ন ফাঁস এবার উড়িষায়। নজরে শুভেন্দু গতিবিধিও বর্তমানে গ্রেপ্তার জয়েশ জঙ্গির।

কুকথা ক্ষমা করে দিলাম জেনজিকে বার্তা প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রীর কাছে দরবার করলেন শতাব্দী, অমিত শাহের কাছে সাংসদ জুন। যন্তরমন্তরে আক্রান্ত পুলিশকর্মীরা, সরব পরিবার। গুলি চলেনি বলা কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে স্বাধীনতার ভঙ্গের নোটিশ। রাম মন্দির কাণ্ডে পথ নাটিকা, শাহের জবাব চেয়ে অনড় বিরোধীরা। ওর আত্মত্যাগ ভোলার নয়, সোনামের সঙ্গে দূরত্বের জল্পনা ওড়ালেন দীপকে। বিজেপির মুখপাত্র পদে ইস্তফা শেহজাদ পুনাওয়ালার। ষাট হাজার শরণার্থীর মরক্কো থেকে স্পেনে ঢোকার চেষ্টা, পথে মৃত 57 জন। ব্রেড পিকে তুষার ধসে

তো চার নিখোঁজ নেপালি পর্বতারোহী। ব্রেড পিকে তুষারপাত, নিখোঁজ বিখ্যাত পর্বতারোহীসহ আরও দশজন।

পশ্চিম এশিয়ার সংঘাতের আবহে সেপ্টেম্বরে ব্রিক্স সম্মেলন জিনপিং ও পুতিনের সঙ্গে বৈঠক হতে পারে মোদির। পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণ সংসদে স্পষ্ট করে জানাল না কেন্দ্র। জুলাই মাসে বৃষ্টি দক্ষিণবঙ্গে 14% বেশি হলেও 23% কম উত্তরবঙ্গে। ভূতের উপদ্রব, সন্দেশখালী স্কুলে একে একে অসুস্থ 32 ছাত্রী, আতঙ্ক, প্যানিক অ্যাটাকে হাসপাতালে ভর্তি আরও 2। বিয়াসের কোলে হানেগি মাতার মন্দির। অবশেষে বনগাঁও যশোর রোডে কাটা হবে 500 বিপজ্জনক গাছ, ঘোষণা মন্ত্রীর। একাধিক প্রাণহানির পর নড়ে চড়ে বসল প্রশাসন। ফোনে মন্ত্রী উমেশের ছেলেকে অপহরণের হুমকি দেয় জঙ্গিরা। রাজ্যে আজ জনগণনা শুরু, 15 দিন চলবে সেলফ ইনিউমেশন। 19 বছর বাদে কলকাতায় ফেরা, আজ রবীন্দ্র সদনে তসলিমার অনুষ্ঠান। ঘর গুছিয়ে এবার নন্দীগ্রাম, রেজিনগড় উপনির্বাচন নিয়ে ছাপাচ্ছেন বঙ্গ বিজেপি। জলপাইগুড়ি ডিম থেরাপির পর পুরসভায় এলেন না চেয়ারম্যান, ক্রমেই কোণঠাসা সৈকত। পশ্চিম মেদিনীপুর, প্রায় 2500 লোকশিল্পীর তথ্যে অসঙ্গতি, আপাতত মিলবে না ভাতা। বয়স লুকিয়ে হোটেলে নাবালিকা, রিসেপশনে মহিলা কর্মী, রাখার পরামর্শ পুলিশের। নদিয়া জেলা পরিষদে সভাপতি পদপ্রার্থীর নাম ঘোষণা, পদ্মের দরকার তৃণমূলের সমর্থনের। প্রতিবেশীর বাড়িতে লুকিয়ে রেহাই নেই তৃণমূল নেতার ওপর ডিম বৃষ্টি। বন্ধ রেলপথে জামুরিয়া বালি পাচারে করিডোর। পাক অধিকৃত কাশ্মীরে অত্যাচার প্রতিবাদ দিল্লির, মৃত্যু 40 জনের, আহত অন্তত 200। কয়লাখনি ভয়াবহ বিস্ফোরণ, হুহু করে বাড়ছে মৃত শ্রমিকের সংখ্যা। তেহরানের হামলায় কুয়েতে হত চীনা কর্মী, পাল্টা আমেরিকাও। মার্কিন ঘাটিতে হানা ইরানের প্রতিশোধের হুঁশিয়ারি ট্রাম্পের। গ্রিন কার্ড পেশ, নতুন বিল আশায় HAB বিষধারী ভারতীয়রা। কমনওয়েলথ গেমসে রূপো জিতলেন নীরজ, জোড়া সোনা ভারতের বাঙালি কন্যার ইতিহাস। কাস্টমসের বিরুদ্ধে জিততে মরিয়া মোহনবাগান, ভারাক্রান্ত হয়ে অবসর ঘোষণা স্বপ্না বর্মনের। জার্সির রং বদলের সিদ্ধান্ত জনতার না, জানালেন দিলীপ তিরকে। CISF-এর বিরুদ্ধে বিষ্ণুর হ্যাট্রিক, 8 গোলের মালা পড়ালো ইস্টবেঙ্গল।

ওডিআই বিশ্বকাপের 12টি ভেন্যু চূড়ান্ত। আরামবাগ হাসপাতালে চিকিৎসায় চালু হবে কেন্দ্রের আভা আইডি। ধানজমির শামুক খেলে হতে পারে ক্যান্সার, পাত্র সাইরের বিজ্ঞান শিক্ষকের গবেষণায় প্রকাশ। সার্ভাইকেল ক্যান্সারের টিকা নিতে অনীহা ছাত্রীদের উদ্বিগ্ন স্বাস্থ্যকর্তারা। হাড়ের ক্যান্সার HCG এর উদ্যোগ, বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশুদের পাশে উন্মিষ। পিয়ারসেলের ব্যবসা 1,000 কোটি ছাড়ালো, অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স নেই, জরিমানা থেকে ব্যাংকের রোজগার 7,000 কোটি। পর্যটন বৃদ্ধিতে তরাই ডুয়েটসের চায়ের ব্র্যান্ডিং চাইছে রাজ্য। বিষ্ণুপুরে টাটার কারখানা ঝাঁপ বন্ধের আশঙ্কা, আজ আসছেন শিল্প প্রতিমন্ত্রী। ইথানল মিশ্রিত জ্বালানি ঘিরে বিতর্কের মধ্যে বেড়েছে বিশুদ্ধ পেট্রোলের বিক্রি, দ্বিগুণ লাভ তেল সংস্থাগুলির। তেলের মূল্যবৃদ্ধির জের আমন চাষের জন্য বিঘা প্রতি ট্রাক্টরের খরচ বাড়ল প্রায় 500 টাকা, উদ্বেগ। শুনলেন বর্তমান পত্রিকার শিরোনাম। এবারে আগরতলা থেকে কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকার শিরোনাম। পাক মদতে পুষ্ট মাদক সন্ত্রাস মানচিত্রে পশ্চিমবঙ্গে ও বর্ধমানের হামিমকে রাজ্যে কোন নাশকতার দায়িত্ব দিয়েছিল ISI? ফেসবুকে কেন সাময়িকভাবে মুছে গিয়েছে মোদীর ভিডিও, জবাব চাইতে মেটার গ্লোবাল টিমকে তলব কেন্দ্রের। কমনওয়েলথে সোনা হাতছাড়া নীরাজের এক থ্রোয়েই বাজিমাত শ্রীলঙ্কার পাথিরাগের, চমকে দিয়ে ব্রোঞ্জ জিতলেন জসবীর। ফের রক্ত ঝরল জম্মু কাশ্মীরে, কুলগামে জঙ্গি হামলা, নিহত এক পরিযায়ী শ্রমিক, আশঙ্কাজনক আরও একজন। ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা মোদির, প্রযুক্তি বাণিজ্য সহ একাধিক বিষয়ে আলোচনা, উঠল হরমুজ প্রসঙ্গ। আগস্টে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হতে পারে দেশে, এল নিনোদেই দায়ী করে পূর্বাভাস দিল মৌসুম ভবন। পশুর মতো টেনে নর্মদায় ফেলা হয় দেহ, 2020 দিল্লি হিংসায় গোয়েন্দা কর্তা খুনে যাবজ্জীবন প্রাক্তন আপ নেতা সহ 5 জনের। ওর আত্মত্যাগ ভুল আর নয়, বোঝাপড়া এখনও আছে। ওয়াংচুর সঙ্গে দূরত্বের জল্পনা ওড়ালেন ককরোচ নেতা দীপকে। বিতর্ক ছাড়াই জন্ম মৃত্যু নথিভুক্তির বিল লোকসভায় পাশ করালো কেন্দ্র, প্রতিবাদী বিরোধীরা, মুলতুবি হয়ে গেল অধিবেশন। রাজস্থানে সেনা শিবিরের কাছে উটের সঙ্গে SUV-র ধাক্কা, দুর্ঘটনায় মৃত সেনা মেজরের আহত 2 লেফটেন্যান্ট। বিমান সেবিকার চাকরি ছেড়ে DSP, বিতর্কে মধ্যপ্রদেশে সে পুলিশ কর্তা নেহা, অভিযোগ উঠল তোলাবাজির। ছাত্র বিক্ষোভের সময় মোদীকে নিয়ে আপত্তিকর পোস্ট, মেটা এর ভারতীয় প্রধানের বিরুদ্ধে মামলা রুজু পুলিশের। ককরোচ আতঙ্কে পাকিস্তান, দেশের পরিস্থিতি স্মরণ করিয়ে মন্ত্রীর সতর্কবার্তা, ওরা সবকিছু ওলট

লোড করে দিতে পারে। পাকিস্তান, বাংলাদেশ সহ 13 দেশের সঙ্গে নতুন নিয়ে নতুন সামরিক জোট গড়ল সৌদি আরব। কেন হঠাৎ এই ব্যবস্থা? পাসপোর্ট তো বাতিল, হাসিনা কি করে ফিরবে, ফিরলে কি করবে সরকার, জবাব দিলেন বাংলাদেশের আইনমন্ত্রী। ইরানে আবার হামলা শুরু, আমেরিকার সেনাঘাটে নিশানা করে পরপর বোমা, বন্ধু দেশে প্রথমবার আঘাতের বদলা। ইউক্রেনের পাশাপাশি পূর্ব ইউরোপের আরও এক দেশে আছড়ে পড়ল রুশ ক্ষেপণাস্ত্র, পরিকল্পিত হামলা পুতিনের। ট্রাম্পের হুঁশিয়ারির পরে জর্ডানের হামলার প্রত্যাঘাত, মার্কিন বাহিনীর 2 ঘন্টা ধরে চলল ইরানি সেনার একের পর এক ঘাঁটিতে আক্রমণ। বাংলাদেশ নয়, এশিয়ার অন্য এক দেশ থেকে 5,000 রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে সম্মতি দিল মায়ানমার। পরিণতি জানেন, তবু ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরতে চান হাসিনা। কী কী হতে পারে 3 সম্ভাবনার কথা জানালেন নিজেই। চাইলে ভারত চীনের ওপর 100% শুল্ক চাপাতে পারেন ট্রাম্প। নয়া বিল নিয়ে আলোচনা অনুমোদন দিল মার্কিন সিনেট। ব্রিক্স সম্মেলনে মোদির আমন্ত্রণ পেয়ে দিল্লি সফরে আগ্রহী তারেকের সরকার, তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেয়নি ঢাকা। থাইল্যান্ডের অপহরণ চক্রে ভারত পাক যৌথ উদ্যোগ, সস্তায় বেড়ানোর ফাঁদে বনবন্দি 3 যুবক উদ্ধার করল পুলিশ। শুনলেন সুপ্রভাতে সংবাদ শিরোনাম, আকাশবাণী কৈলাসহর। এবারে ভক্তি সুধা অনুষ্ঠান, আজকে শিল্পী অমর পাল।

ভক্তিসুধা অনুষ্ঠানে শ্রোতা বন্ধুরা এতক্ষণ শুনছিলেন অমর পালের কণ্ঠে ভক্তিমূলক গান আকাশবাণী কৈলাসহর। স্টুডিও ঘড়িতে এখন সময় সকাল 7:24 হয়ে 40 সেকেন্ড। কিছুক্ষণের মধ্যে প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: এখনকার বিশেষ বিশেষ খবর হলো, দিল্লিতে পড়ুয়াদের বিক্ষোভের ঘটনায় তরুণ তরুণীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালানোর পরিবর্তে দেশ গঠনের স্বার্থে তাদের সঠিক দিশা দেখানো উচিত বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মত প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী আজ একদিনের অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক সফরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। পশ্চিমবঙ্গে আজ শুরু হচ্ছে জনগণনার কাজ, ত্রিপুরায় শুরু হচ্ছে বাড়ি তালিকাভুক্তি, ইরানে নতুন করে হামলা চালানোর নির্দেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, স্পেনে অনুপ্রবেশ সংকটের জেরে সেদেশের সঙ্গে আকাশ ও সমুদ্রসীমা বন্ধ করল ইতালি, কমনওয়েলথ গেমসে জুডোতে ভারতের জোড়া সোনা, জ্যাভলিন থ্রোয়ে নীরজ চোপড়ার রূপজয়। আজ বিস্তারিত খবরে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কারোর প্রতি অশালীন শব্দ প্রয়োগ করে, কটূক্তি বা ঘৃণা প্রদর্শন করে কোনো সমস্যার সমাধান হয় না। তিনি বিপথগামী তরুণদের প্রতি সহানুভূতি প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেন, তাদের শাস্তি দেওয়ার পরিবর্তে দেশ গঠন ও জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে সঠিক পথে পরিচালিত করা উচিত। নিজের সমাজ মাধ্যম অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী জাতীয় রাজধানীর যন্তরমন্তরে সাম্প্রতিক পড়ুয়াদের বিক্ষোভের কথা উল্লেখ করেন। তিনি বলেন, সেখানে কয়েকজন বিরূপ মনোভাবাপন্ন শিক্ষার্থী তাকে এবং তার প্রয়াত মাকে লক্ষ্য করে কুরুচিকর ভাষা ব্যবহার করেছিল, তবে এ ধরনের আচরণের কারণে সমাজে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। একথা মনে রাখা প্রয়োজন যে শৈশব হল শেখা, ভুল করা এবং সেই ভুল শুধরে নেওয়ার একটি পর্যায়। তাই এ ধরনের তরুণ তরুণীদের আইনি প্রক্রিয়ার জটিলতার ফেলা বা সামাজিক হেনস্থার শিকার করার পরিবর্তে সমাজের উচিত তাদের আপন করে নেওয়া এবং সঠিক পথের দিশা দেখানো।
1: বচপন মে গলতিয়াঁ হোতি হ্যায় আর বচপন মে গলতিয়ো সে সুধরনে কা অবসর ভি হোতা হ্যায়। এক গুমরাহ বচ্চে হ্যায়, উনকো রাহ দিখানা হামারা কাম হ্যায়। উনকো সজা দেনা, আদালতো কে চক্কর কটওয়ানা, সমাজ মে উনকো প্রতারিত করনা, ইসসে হাম পরিস্থিতিয়াঁ নাহি বদল পায়েঙ্গে। মে উনহে মাফ করনা চাহতা হুঁ, সমাজ ভি মেরি ইস বাত কো স্বীকার করে। মে ইন বচ্চো কো কহতা হুঁ, বচ্চো আও, হাম দেশ কে লিয়ে সাথ মিল করকে আগে বড়ে। দেশ বহুত আগে বড় রাহা হ্যায়, আগে বড়নে ওয়ালা হ্যায়, আর আপকা ভি আগে বড়না নিশ্চিত হো, ইহি মেরা সপনা হ্যায়।
0: পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর পদক্ষেপের কথা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ফেসবুক পোস্ট রেস্ট্রিক্ট করার জেরে কেন্দ্রীয় সরকার সমাজ মাধ্যম সংস্থা মেটার গ্লোবাল টিমকে তলব করেছে। তাদের অ্যালগোরিদম কিভাবে কাজ করে সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চাওয়া হবে, পাশাপাশি জনশৃঙ্খলা রক্ষায় সংস্থার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হবে। একটি সংসদীয় কমিটির সামনেও এই দলকে হাজিরা দিতে হবে। এর আগে মেটার এক শীর্ষস্থানীয় আধিকারিককে তলব করা হলেও তার উত্তরে সন্তুষ্ট হয়নি বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ একদিনের অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক সফরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। তিনি প্রথমে অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম জেলার ভোগপুরামে প্রায় 18,000 কোটি টাকা মূল্যের একাধিক প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। প্রধানমন্ত্রী ভোগপুরামে আল্লুরি সীতারামরাজু আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন। বিশাখাপত্তনমে 460 কোটি টাকারও বেশি মূল্যে নির্মিত ASIP সেমিকন্ডাক্টর প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। কেন্দ্রটি বছরে প্রায় 9,60,00,000 সেমিকন্ডাক্টর চিপ উৎপাদন করবে। এছাড়া 5,550 কোটি টাকা বিনিয়োগে গড়ে ওঠা কুর্নুল 4 পুনর্নবীকরণযোগ্য শক্তি অঞ্চলের 4.5 গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম পর্যায়ের ট্রান্সমিশন সিস্টেমের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন শ্রী মোদী। প্রায় 3,550 কোটি টাকা ব্যয় নির্মিত কুর্নুল বায়ুশক্তি ও সৌরশক্তি অঞ্চলের পার্ট এ ও পার্ট বি ট্রান্সমিশন ব্যবস্থারও উদ্বোধন করবেন তিনি। এছাড়া প্রধানমন্ত্রী পাওয়ার গ্রিডের মাধ্যমে 800 কোটি টাকারও বেশি ব্যয় তৈরি অনন্তপুরম ও কুর্নুল সৌরশক্তি অঞ্চলের জন্য ট্রান্সমিশন প্রকল্পের উদ্বোধন করবেন। এর পাশাপাশি প্রধানমন্ত্রী 1,880 কোটি টাকারও বেশি মূল্যের জাতীয় মহাসড়ক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তিনি জাতীয় মহাসড়ক 565 এর পেনশালাকোনা ইয়েডেপেডু অংশে লিঙ্গসমুদ্রমে একটি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই প্রকল্পগুলি বিজয়ওয়াড়া ও অন্যান্য কয়েকটি শহরের যানজট কমাবে, সড়ক নিরাপত্তা উন্নত করবে, বিশাখাপত্তনম ও হায়দ্রাবাদের মধ্যে যাতায়াতের সময় কমাবে এবং আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থাকে আরও সুদৃঢ় করবে বলে মনে করা হচ্ছে। অন্ধ্রপ্রদেশ সফর শেষে প্রধানমন্ত্রী কর্ণাটকের মাইসুরুতে পৌঁছবেন। সেখানে 1892 সালের নভেম্বরে ভারত ভ্রমণের সময় স্বামী বিবেকানন্দের মহীশূর সফরের ঐতিহাসিক স্মৃতি বিজড়িত স্বামী বিবেকানন্দ সাংস্কৃতিক যুবকেন্দ্র বিবেক স্মারকের উদ্বোধন করবেন তিনি। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এক জনসমাবেশে ভাষণও দেবেন। পশ্চিমবঙ্গে আজ জনগণনার কাজ শুরু হচ্ছে। ডিজিটাল পদ্ধতিতে দুটি পর্যায়ে হবে এই গণনার কাজ। আজ থেকে 15 আগস্ট পর্যন্ত নাগরিকরা সেলফ এনুমারেশন বা স্বশুমারি প্রক্রিয়ায় ac.census.gov.in পোর্টালে গিয়ে নিজেরাই নিজেদের তথ্য নথিবদ্ধ করতে পারবেন। এই পর্যায়েরই দ্বিতীয় ধাপে 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত হাউস লিস্টিং বা বাড়ি বাড়ি গিয়ে তালিকাভুক্তি ও গণনার কাজ চলবে। পরবর্তী পর্যায়ে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে প্রত্যেক পরিবারের সদস্যের নাম, বয়স, লিঙ্গ, জাতি, ধর্ম সংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহ করে প্রকৃত জনসংখ্যা গণনা করা হবে। ত্রিপুরাতে আজ থেকে জনগণনার প্রথম পর্যায়ের দ্বিতীয় ধাপের কাজ শুরু হচ্ছে। এই পর্যায়ে রাজ্য জুড়ে বাড়ির তালিকাভুক্তির কাজ চলবে 30

কাগজ পর্যন্ত। তথ্য সংগ্রহকারীরা এই সময় বাড়ি বাড়ি গিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। আসামে আগামী 25শে ডিসেম্বর থেকে জমির পুনর্জরিপ প্রক্রিয়ার কাজ শুরু করার লক্ষ্যে মিশন বসুন্ধরা 4 প্রকল্প শুরু হতে চলেছে। এই কর্মসূচির আওতায় আধুনিক গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম প্রযুক্তি ব্যবহার করে আগামী 4 বছরে রাজ্যের প্রায় 18,000 গ্রামে প্রথমবারের মতো জমির পুনর্জরিপের কাজ চলবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানোর নির্দেশ দিয়েছেন। জর্ডানে অবস্থিত মার্কিন সেনাঘাটিতে হামলার পর প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলেন এবং কঠোর সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দেন। ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও তেল শোধনাগার সহ দেশটির জ্বালানি পরিকাঠামোতে আঘাত হানার কথা ওয়াশিংটন ভাবছে বলে একটি মার্কিন সংবাদমাধ্যম সূত্রের খবর। এদিকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গত সন্ধ্যায় ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘুচির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ওই অঞ্চলে সংঘাত পরিস্থিতি নিয়ে ভারতের গভীর উদ্বেগের কথা জানিয়েছেন তিনি। ডক্টর জয়শঙ্কর জোর দিয়ে বলেন, বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের হামলার লক্ষ্যবস্তু করা কখনোই উচিত নয়। ভারত সর্বদা আলোচনা ও কূটনীতির পক্ষে বলেও তিনি মত প্রকাশ করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা প্রদেশের জল সরবরাহ পরিকাঠামোয় সাম্প্রতিক সাইবার হামলার জন্য ইরানকে দায়ী করে যেসব প্রতিবেদন প্রকাশিত হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা নাকচ করে দিয়েছেন। পরিবর্তে তিনি ওই প্রদেশের ডেমোক্র্যাট গভর্নর টিম ওয়ালসকে দায়ী করেছেন। মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিডে আয়োজিত মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প গোয়েন্দা সংস্থা ও প্রাদেশিক কর্তৃপক্ষের দেয়া তথ্য খারিজ করে দেন। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইউক্রেনকে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়ার প্রস্তাবের বিষয়ে ওয়াশিংটনকে সতর্ক থাকতে হবে। এর মাধ্যমে কিয়েভের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে আগে যে অনুমোদনের ইঙ্গিত দেওয়া হয়েছিল তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। অস্ত্র উৎপাদন বাড়ানোর চেয়ে যুদ্ধ অবসানের উপর গুরুত্ব দিয়ে ট্রাম্প বলেন, শান্তি প্রতিষ্ঠাই তাদের প্রধান লক্ষ্য। মার্কিন বিদেশ দপ্তর 50টি দেশের নাগরিকদের জন্য ভিসা আবেদন করতে বন্ড জমা দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত করতে চলেছে। প্রধানত আফ্রিকার দেশগুলির নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য এই বন্ডের সর্বোচ্চ পরিমাণ 15,000 থেকে বাড়িয়ে $20,000 করা হচ্ছে। প্রায় 1 বছর ধরে পর্যালোচনার পর মার্কিন প্রশাসন জানিয়েছে, ভিসার শর্ত মেনে চলা নিশ্চিত করতে এই কর্মসূচি কার্যকর হয়েছে। আগামী সোমবার থেকে নতুন নিয়ম সক্রিয় হচ্ছে। স্পেনের সিউটায় অনুপ্রবেশ সংকট তীব্র আকার ধারণ করায় ইতালি স্পেনের সঙ্গে তাদের সমুদ্র ও আকাশপথের সীমান্ত সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। সর্বশেষ গোয়েন্দা তথ্য পর্যালোচনার পর ইতালির স্বরাষ্ট্রমন্ত্রকের এই সিদ্ধান্ত। এদিকে সিউটা থেকে 48,000-এরও বেশি অভিবাসী মরক্কোতে ফিরে গেছেন। এদিকে সিউটায় অবৈধ অনুপ্রবেশকারীদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সহজতর করার লক্ষ্যে স্পেন ও মরক্কো যৌথভাবে কঠোর পদক্ষেপ গ্রহণে সম্মত হয়েছে। কমনওয়েলথ গেমসে জুডোয় প্রথমবার 2টি সোনা পেয়ে ইতিহাস গড়েছে ভারত। অস্মিতা দে এবং হর্ষ সিং ভারতের হয়ে কমনওয়েলথ গেমসে প্রথম সোনা জয় করেন। যামিনী মৌর্য রূপো জেতেন। পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে 85.83 মিটার দূরত্বে বর্ষা নিক্ষেপ করে নীরজ চোপড়া রূপো পেয়েছেন। 85.41 মিটার দূরত্বে বর্ষা ছুড়ে যশবীর সিং ব্রোঞ্জ জেতেন। বক্সিংয়ে অলিম্পিক পদকজয়ী লভলিনা বর্গোহাইন, অরুন্ধতী চৌধুরী, বিশ্ব চ্যাম্পিয়ন জেসমিনা লম্বোরিয়া সহ মোট 10 জন ভারতীয় ফাইনালে উঠেছেন। লন বলসেও ভারতের পুরুষ দল টানা চতুর্থ ম্যাচে অপরাজিত রয়েছে। প্রতিযোগিতায় 128টি পদক নিয়ে অস্ট্রেলিয়া শীর্ষে রয়েছে। 5টি সোনা, 12টি রূপো এবং 6টি ব্রোঞ্জ সহ 23টি পদক নিয়ে ভারত রয়েছে 10ম স্থানে। অনূর্ধ্ব 17 বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতের মহিলা কুস্তিগির সন্ধ্যা বিষ্ণই ও অক্সারা রূপো জিতেছেন। অবংশিকা এবং তানিয়া পেয়েছেন ব্রোঞ্জ পদক। আজারবাইজানের বাকুতে প্রতিযোগিতার 46 কেজি বিভাগের ফাইনালে সন্ধ্যা জাপানের কোকোনা মাকিনোর কাছে পরাজিত হয়ে রূপো জেতেন। 53 কেজি বিভাগে অক্সারা মার্কিন যুক্তরাষ্ট্রের মার্লি জে সলোমনের কাছে হেরে রূপো জয় করেন। 61 কেজি বিভাগে আরুজান বাকিতনুরের বিরুদ্ধে 5-1 বাউটে জিতে অবংশিকা ব্রোঞ্জ জয় করেন। তানিয়া 69 কেজি বিভাগে পোল্যান্ডের মাহা ওয়েচানকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হারিয়ে ব্রোঞ্জ পদক জেতেন। অনূর্ধ্ব 17 বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষদের ফ্রিস্টাইল ইভেন্ট আজ শুরু হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। দিল্লিতে পড়ুয়াদের বিক্ষোভের ঘটনায় তরুণ তরুণীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালানোর পরিবর্তে দেশ গঠনের স্বার্থে তাদের সঠিক দিশা দেখানো উচিত বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মত প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী আজ একদিনের অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক সফরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। পশ্চিমবঙ্গে আজ শুরু হচ্ছে জনগণনার কাজ, ত্রিপুরায় শুরু হচ্ছে বাড়ি তালিকাভুক্তি। খবর শেষ হলো, এরপরেই শুনবেন স্থানীয় সংবাদ।

স্থানীয় সংবাদ পড়ছি সবুজ কলি মিশ্র। গ্লাসগোতে কমনওয়েলথ গেমসে ইতিহাস রচনা করে ভারতকে প্রথম জুডো স্বর্ণপদক এনে দিলেন ত্রিপুরার অস্মিতা দে। গতকাল অনুষ্ঠিত মেয়েদের 48 কেজি জুডোর রোমাঞ্চকর ফাইনালে কানাডার প্রতিপক্ষ হেইডি কুয়াজকে 2-1 ব্যবধানে হারিয়ে এই ঐতিহাসিক সাফল্য অর্জন করেন তিনি। নির্ধারিত সময় শেষে পয়েন্ট 1-1 সমতায় থাকলেও অতিরিক্ত সময়ের গোল্ডেন স্কোরে লেগ ট্যাঙ্গেল কৌশল ব্যবহার করে একটি নির্ণায়ক ইউকো পয়েন্ট তুলে নিয়ে জয় সুনিশ্চিত করেন অস্মিতা। দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমার দক্ষিণ সোনাইছড়ি গ্রামের সন্তান অস্মিতার এই ক্রীড়া সফর শুরু হয়েছিল ক্রীড়া পর্ষদের বিলোনিয়া সেন্টার ও ত্রিপুরা স্পোর্টস স্কুল থেকে। পরবর্তীতে তিনি ভোপালের খেলো ইন্ডিয়া সেন্টারে দীর্ঘ সময় কঠোর অনুশীলন করেন। বর্তমানে উত্তরপ্রদেশ পুলিশে কর্মরত এই অ্যাথলিট তাঁর এই অবিস্মরণীয় সাফল্য কোচ, বাবা মা, স্বজন এবং রাজ্যবাসীকে উৎসর্গ করেছেন। একই সঙ্গে আর্থিক নিরাপত্তা ও ক্রীড়া যাত্রায় পাশে থাকার জন্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। ওজনের কঠোর নিয়ম মেনে সকালে না খেয়ে থেকে লড়ে পাওয়া অস্মিতার এই ঐতিহাসিক স্বর্ণজয়ের খবরে তার জন্মভূমি বিলোনিয়া সহ পুরো ত্রিপুরা রাজ্যে আনন্দের জোয়ার বইছে। তার এই সাফল্যে দেশের উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী তাকে শুভেচ্ছা জানিয়েছেন। এর পাশাপাশি পুরুষদের 60 কেজি বিভাগের ফাইনালে অস্ট্রেলিয়ার জোসুয়া কাৎসকে হারিয়ে সোনা জয় করেন হর্ষ সিংহ। পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে রূপো জিতলেন নীরজ চোপড়া। এ পর্যন্ত ভারতের পদক সংখ্যা 23-এ পৌঁছেছে, যার মধ্যে রয়েছে 5টি সোনা, 12টি রূপো এবং 6টি ব্রোঞ্জ পদক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ একদিনের সফরে অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক যাবেন। অন্ধ্রপ্রদেশে তিনি ভোগাপুরমে আল্লুরি সীতারাম রাজু আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সহ একগুচ্ছ প্রকল্পের সূচনা করবেন। পরে প্রধানমন্ত্রী কর্ণাটকের মহীশূরে স্বামী বিবেকানন্দ সাংস্কৃতিক যুব কেন্দ্র বিবেক স্মারকের উদ্বোধন করবেন এবং সেখানে সমাবেশে ভাষণ দেবেন। রাজ্যে প্রথমবার প্রাণীপালকদের জন্য প্রাণী বিমা প্রকল্প চালু হচ্ছে। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস গতকাল সামাজিক মাধ্যমে জানিয়েছেন, আজ থেকে রাজ্যের সব প্রাণী চিকিৎসা কেন্দ্র, ডিসপেন্সারি ও সাব সেন্টারে আবেদন করা যাবে। গরু, মহিষ, ছাগল, ভেড়া ও শুকরের জন্য এই বিমার সুবিধা মিলবে। প্রিমিয়ামের 85% দেবে সরকার এবং 15% দেবেন প্রাণীপালকরা। কেন্দ্রীয় মন্ত্রিসভার শক্তি সঞ্চয় ব্যবস্থা সহ ভাসমান সৌর ফটোভোল্টেক প্রকল্পগুলির উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী সূর্য সরোবর যোজনা অনুমোদন করেছে। গতকাল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর নয়াদিল্লিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, মোট 5,070 কোটি টাকার এই প্রকল্পে 5,000 মেগাওয়াট উৎপাদনশীল ভাসমান সৌর ফটোভোল্টেক প্রকল্প গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। এই প্রকল্পে বর্তমান জলাধার, খাল ও পুকুরগুলির সৃজনশীল ব্যবহারের সুযোগ তৈরি করবে। এই প্রকল্পের মেয়াদ 5 বছর হবে বলেও কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন। পশ্চিম জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের উদ্যোগে আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে গতকাল পশ্চিম জেলাভিত্তিক গুরু পূর্ণিমা উৎসব অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল। অনুষ্ঠানে পদ্মশ্রী নরেশচন্দ্র দেববর্মা, দ্রোণাচার্য পুরস্কারপ্রাপ্ত বিশ্বেশ্বর নন্দী ভক্তি কমল বৈষ্ণব মহারাজ এবং শ্রীদাম গোবিন্দ দাসকে গুরু সম্মাননা প্রদান করা হয়। বক্তারা সমাজে নৈতিক মূল্যবোধ, শিক্ষা ও মানবিক আদর্শ প্রতিষ্ঠায় গুরুর ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন। সিপাহীজলা জেলার মেলাঘরের ভিরাম্মা কালী মন্দিরের 3-দিনব্যাপী বাৎসরিক উৎসব ও মেলার মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে গতকাল সমাপ্তি হয়। উৎসব উপলক্ষে এর আগের দিন রথে চড়ে ভিরাম্মা কালীর মেলাঘর পরিক্রমা সম্পন্ন হয়। দক্ষিণ ভারতীয় শৈলীতে প্রতিষ্ঠিত এই মন্দির বর্তমানে রাজ্য ও বহিরাজ্যের ভক্তদের কাছে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে আজ থেকে উত্তর জেলাতেও শুরু হচ্ছে জনগণনা 2027-এর গৃহ তালিকাকরণ ও গৃহ গণনার কাজ। জেলাশাসক চাঁদনী চন্দন গতকাল জানিয়েছেন, কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ কাজে জেলা জুড়ে 864 জন জনগণনাকারী, 180 জন সুপারভাইজার এবং 10% রিজার্ভ কর্মী নিয়োগ করা হয়েছে। আগামী 24 ঘন্টায় রাজ্যের সমস্ত জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.3 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত পরিমাপযোগ্য বৃষ্টিপাত 17.8 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

আকাশবাণী আগরতলা ককতমা পড়িব বিপূর্ণাদেব বর্মা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তিনি সালসানী অন্ধ্রপ্রদেশ তে কর্ণাটক বেড়াইমাও থাঙ্গানো অন্ধ্রপ্রদেশ মন্ত্রীবক্রক বেড়াইমা জরা বোগাপুর কেতালসনামুং আলুরি সীতারামন রাজু হায়ুং বেড়েমনি বীরকুং খোলানো চেঙ্গেরিওয়ানো মন্ত্রীবক্রক বিশাখাপট্টনম অন্ধ্রপ্রদেশ পুইলা সেমি কন্ডাক্টর স্নামা কেন্দ্র নব চেঙ্গেরিওয়ানো আবনো কারিব কিচাশ খামক্রাই গনাং তাংবুতাং চেঙ্গে কুনালা কাইনানি কক বতঙ্গ মন্ত্রীবক্রকনি আবনিয়াগুলো মন্ত্রীবক্রক কর্ণাটকনি মহীশূর স্বামী বিবেকানন্দ হুকুমু শিক্লা কেন্দ্র ও বিবেক স্মারক ন চেঙ্গে দিওয়ানো তাই আরো লুকুথুম কক নারকানি কক বতঙ্গ বিনি মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী খুনা নে সামুক্ত ইউবফর বিকশিত ভারত সংকল্প সামুবতাং চেঙ্গে দিওয়ানো ফেক মুংন কেবেঙ্গই হাতি বাররা ও হাকতর গনাঙ্গই মানজাক মুং সামুবতাং তৈ দোলানো মাই ভারত প্ল্যাটফর্ম শিক্লাতেই থাকা মাই ভারত এনএসএস যুব ক্লাব রংনক

স্থানীয় বাংলা সংবাদ এবং ককপুর সংবাদ, আকাশবাণী কৈলাসহর। এবারের পরিবেশনা রবীন্দ্রসঙ্গীত, আজকের শিল্পী পঙ্কজ কুমার মল্লিক।

ততক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনছিলেন পঙ্কজ কুমার মল্লিকের কণ্ঠে আকাশবাণী কুলশহর। এখন প্রথমে দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ এবং এরপরে শিলং কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে।

0: विविध भारती है, थोड़ी देर में आप सुनेंगे समाचार।
1: এতক্ষণ মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলা শহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে। শ্রোতাবন্ধুদের সবাইকে আবার একবার স্বাগত আমাদের আজকের এই অধিবেশনে।

শ্রোতাবন্ধুদের আবার একবার জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। কম্প্যাক্ট ডিস্কে শুনবেন লোকগীতি বেলা 12:05। অনুষ্ঠানে আজকে শিল্পী হলেন তমালি রায়। বেলা 12:30 মনের মতো গান। বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়াগীতি প্রচারিত হবে বেলা 1:05। অনুষ্ঠানে আজ শুনবেন রাজ নন্দিনী ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। মৃণালকান্তি ঘোষের কণ্ঠে শুনবেন শ্যামা সঙ্গীত বেলা 1:40। বেলা 2:15 লঘুযন্ত্র সঙ্গীতের আসর। মনসা মঙ্গল বেলা 2:30। অনুষ্ঠানে আজকের পর্ব ধান বদল, পরিবেশনায় অনুকূল দাস ও তার দল। সংবাদ বেলা 1:00 এবং বিকেল 3:00 সম্প্রচারিত হবে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। বেলা 2:00 এবং বিকেল 3:05 সম্প্রচারিত হবে দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে বেলা 1:30।

কৃষক ভাইদের জন্য আসর ফার্ম অ্যান্ড হোম প্রচারিত হবে সন্ধ্যে ছটায়, 6:30 মনসা মঙ্গল। আজকের পর্ব চাঁদের ডিঙা ডুবানি, পরিবেশনায় প্রদীপ দেবনাথ ও তার দল। সন্ধ্যে 7:00 ককবরক অনুষ্ঠান আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। নানান স্বাদের গানের অনুষ্ঠান রামধনু প্রচারিত হবে রাত 8:05। গঙ্গাধর মণ্ডল, তুলিকা হাজরা এবং খেসমত ফকিরের কণ্ঠে শুনবেন লোকগীতি রাত 8:30। রাত 9:15 পুরনো হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চির নতুন। 9:25 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের আসরে শিল্পী উস্তাদ আমজাদ আলী খান। অতুল প্রসাদী গান রাত 10:10 শিল্পী শাহানা দেবী। সংবাদ সন্ধ্যে 7:35 এবং রাত 10:00 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 7:45 এবং 7:55 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক ও স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সম্প্রচারিত হবে রাত 9:00 এবং রাত 10:20 ওয়ার্ল্ড নিউজ। শ্রোতাবন্ধুদের আবার একবার জানিয়ে দিলাম আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি।

শ্রোতাবন্ধুরা অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টজে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। আমাদের প্রথম পরিবেশনা লোকগীতি, শিল্পী তমালী রায়।

কম্প্যাক্ট ডিস্কে এতক্ষণ শুনলেন লোকগীতি শিল্পী ছিলেন তমালি রায়। আকাশবাণী কৈলা শহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে। শ্রোতা মন্ত্রীরা, আমাদের এবারের পরিবেশনা মনের মতো গান।

আমাদের ছোট্ট ঘরে আমার ভাইয়ের বিয়ের দিনে শুধু একটি বাড়ি মহাজন সবার পায়ে করি নমস্কার। ও বাউল কাকা,

গলা ছেড়ে কান গলা ছেড়ে ওরে বাঁচা পটলা নেড়া বেটে হ্যাংলা ওরে বাঁচা পটলা নেড়া বেটে হ্যাংলা হাদা নাম ক্যাবলা আশা চাই আশা চাই আশা চাই ওগো দাদু দিদিমা ওগো মামা মামিমা ওগো দাদু দিদিমা ওগো মামা মামিমা ওগো পিসে পিসিমা আশা চাই আশা চাই আশা চাই এসো কিন্তু।

জোৎস্না হয়ে ও ফুল টুসি ঝাঁপিয়ে পড়, জোৎস্না হয়ে ও ফুল টুসি ঝাঁপিয়ে পড়। ও সখী মর না টুবে মর, ও সখী মর না টুবে মর, অন্য নাগর তোকে।

পাবি এমন চল না দেনা গোমটা খুলে আমায় চমকে দেনা দেনা গোমটা।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়া গীতি এখানেই শেষ হল। আকাশবাণী কৈলাসহর, এবারে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী, খবর পড়ছি সুব্রজ্যোতি ঘোষ। প্রথমেই বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অন্ধ্রপ্রদেশে আল্লুরি সীতারাম রাজু আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করেছেন। তিনি 18,000 কোটি টাকা মূল্যের একাধিক প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিভিন্ন পরীক্ষায় অনিয়ম রুখতে সংসদে পাশ হওয়া পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 অনুমোদন দিয়েছেন। দিল্লিতে পড়ুয়াদের বিক্ষোভের ঘটনায় তরুণ তরুণীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালানোর পরিবর্তে দেশ গঠনের স্বার্থে তাদের সঠিক দিশা দেখানো উচিত বলে প্রধানমন্ত্রী মত প্রকাশ করেছেন। ভারত ও চীনের মধ্যে আজ সিকিমের নাথুলা গিরিপথ দিয়ে বাণিজ্য পুনরায় শুরু হতে চলেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাখোচির সঙ্গে টেলিফোনে বার্তালাপ করেছেন। উড়িষ্যায় বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম জেলার ভোগপুরামে আল্লুরি সীতারাম রাজু আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করেছেন। বিমানবন্দরে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে স্বাগত জানান অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল এস আব্দুল নাজির, মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু, উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। যাত্রী টার্মিনালের উদ্বোধন করে প্রধানমন্ত্রী গ্রিন ফিল্ড বিমানবন্দরটি হেঁটে প্রদক্ষিণ করেন। শ্রী মোদী বিমানবন্দরটির খুঁটিনাটিও পর্যালোচনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ঐতিহ্যপূর্ণ থিমসা নাচের অনুষ্ঠান পরিদর্শন করেন। প্রায় 13,500 আদিবাসী মহিলা এই অনুষ্ঠানে যোগ দিয়ে উত্তর অন্ধ্রপ্রদেশের আদিবাসী সংস্কৃতি একাধিক অনুষ্ঠান পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী একাধিক প্রকল্পের শিলান্যাস এবং সূচনা অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশ্যে রওনা দেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী আজ একদিনের অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক সফরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। তিনি প্রথমে অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম জেলার ভোগপুরামে প্রায় 18,000 কোটি টাকা মূল্যের একাধিক প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করছেন। অন্ধ্রপ্রদেশ সফর শেষে প্রধানমন্ত্রী কর্ণাটকের মহীশূরে পৌঁছবেন। সেখানে 1892 সালের নভেম্বরে ভারত ভ্রমণের সময় স্বামী বিবেকানন্দের মহীশূর সফরের ঐতিহাসিক স্মৃতি বিজড়িত স্বামী বিবেকানন্দ সাংস্কৃতিক যুবকেন্দ্র বিবেক স্মারকের উদ্বোধন করবেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এক জনসমাবেশে ভাষণ দেবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিভিন্ন পরীক্ষায় অনিয়ম রুখতে সংসদে আনা পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 অনুমোদন দিয়েছেন। এর ফলে বিলটি আইনে পরিণত হল। গত বৃহস্পতিবার সংসদে এই বিলটি পাশ হয়। পড়ুয়াদের ভবিষ্যৎ সুরক্ষিত করার পাশাপাশি পরীক্ষায় দুর্নীতি ও অনিয়ম রোধ করাই এই আইনের লক্ষ্য। অভিযোগ প্রমাণিত হলে দোষীদের 10 বছর পর্যন্ত কারাদণ্ড, 10 কোটি টাকা পর্যন্ত আর্থিক জরিমানা এবং অপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার মতো কঠোর শাস্তির সংস্থান রয়েছে এই আইনে। মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে এই আইনে প্রতিটি রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে দৈনন্দিন বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। থানায় অভিযোগ নথিভুক্ত হওয়ার তারিখ থেকে 2 মাসের মধ্যে তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কারোর প্রতি অশালীন শব্দ প্রয়োগ করে, কটূক্তি বা ঘৃণা প্রদর্শন করে কোনো সমস্যার সমাধান হয় না। তিনি বিপথগামী তরুণদের প্রতি সহানুভূতি প্রদর্শন

0: बचपन में गलतियां होती हैं और बचपन में गलतियों से सुधरने का अवसर भी होता है। एक गुमराह बच्चे हैं, उनको राह दिखाना हमारा काम है। उनको सजा देना, अदालतों के चक्कर कटवाना, समाज में उनको प्रताड़ित करना, इससे हम परिस्थितियां नहीं बदल पाएंगे। मैं उन्हें माफ करना चाहता हूँ। समाज भी मेरी इस बात को स्वीकार करे। मैं इन बच्चों को कहता हूँ, बच्चों आओ, हम देश के लिए साथ मिलकर के आगे बढ़े।
1: পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর পদক্ষেপের কথা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ফেসবুক পোস্ট রেস্ট্রিক্ট করার জেরে কেন্দ্রীয় সরকার সমাজ মাধ্যম সংস্থা মেটার গ্লোবাল টিমকে তলব করেছে। তাদের অ্যালগোরিদম কিভাবে কাজ করে সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চাওয়া হবে। জম্মু কাশ্মীরের কুলগাম জেলার কেলাম এলাকায় সন্ত্রাসী হামলায় আহত এক শ্রমিক শ্রীনগরের হাসপাতালে আজ সকালে মারা গেছেন। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে হল দুই। গতকাল সন্ধ্যায় এক ইটভাটায় কর্মরত এই দুই শ্রমিকের ওপর অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা গুলি চালায়। ঘটনার পরপরই এলাকাটি ঘিরে ফেলা হয় এবং সন্ত্রাসীদের খুঁজে বের করতে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে। উপরাজ্যপাল মনোজ সিনহা ও মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ শ্রমিকদের হত্যার তীব্র নিন্দা করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী নিহতদের নিকট আত্মীয়দের জন্য মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মাথাপিছু 10 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা করেছেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভারত ও চীনের মধ্যে আজ সিকিমের নাথুলা গিরিপথ দিয়ে বাণিজ্য পুনরায় শুরু হতে চলেছে। কোভিড-19 কারণে 2020 সাল থেকে 6 বছর ধরে এই পথে বাণিজ্য স্থগিত ছিল। এর ফলে সীমান্ত লাগোয়া এলাকার পরিবহন সংস্থা ও সংশ্লিষ্ট ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, 4 দশকেরও বেশি সময় বন্ধ থাকার পর 2006 সালে নাথুলা দিয়ে দুদেশের মধ্যে বাণিজ্য ফের চালু হয়েছিল। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গত সন্ধ্যায় ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘুচির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ওই অঞ্চলে সংঘাত পরিস্থিতি নিয়ে ভারতের গভীর উদ্বেগের কথা জানিয়েছেন। ডক্টর জয়শঙ্কর জোর দিয়ে বলেন, বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের হামলার লক্ষ্যবস্তু করা কখনোই উচিত নয়। এ ধরনের যে কোনো হামলার নিন্দা করে ভারত। তিনি বলেন, ভারত সর্বদা আলোচনা ও কূটনীতির পক্ষে। অর্থনৈতিক সম্পর্ক সচিব সুধাকর ডালেলা রিপাবলিক অফ বেনিনের জাতীয় দিবস উদযাপনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সমাজ মাধ্যমের এক বার্তায় বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, অনুষ্ঠানে যোগ দিয়ে শ্রী ডালেলা ফের ভারত ও বেনিনের মধ্যে দৃঢ় সম্পর্ক স্থাপনের অঙ্গীকারের কথা ঘোষণা করেন। এক বৈঠকে অর্থনৈতিক সচিব দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট একাধিক ক্ষেত্রে সহযোগিতা আরও এগিয়ে নিয়ে যাওয়ার দায়বদ্ধতার কথা ব্যক্ত করেন। ভারত আসন্ন 18 ব্রিক্স শিখর সম্মেলনে অংশ নেওয়ার জন্য রাশিয়াকে আমন্ত্রণ জানিয়েছে। রাশিয়ার সংবাদ সংস্থা এখবর নিশ্চিত করেছে। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্মেলনে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন বলে গত বুধবার সে দেশের বিদেশ মন্ত্রক নিশ্চিত করেছিল। উল্লেখ্য, আগামী 12 সেপ্টেম্বর নতুন দিল্লিতে ভারতের পৌরোহিত্য শুরু হতে চলেছে দুদিনের ব্রিক্স শিখর সম্মেলন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানোর নির্দেশ দিয়েছেন। জর্ডনে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিতে হামলার পর প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলেন এবং কঠোর সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দেন। ইরানের বিদ্যুৎ কেন্দ্র, তেল শোধনাগার সহ দেশটির জ্বালানি পরিকাঠামোতে আঘাত হানার কথা ওয়াশিংটন ভাবছে বলে একটি মার্কিন সংবাদ মাধ্যম সূত্রে খবর। ইউক্রেনের কিয়েভে রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় 3 জন প্রাণ হারিয়েছেন। আহত 12 জনেরও বেশি। কিয়েভের মেয়র ভিতালি ক্লিটস্কো জানিয়েছেন, সলোমিয়ানস্কি জেলায় 5তলা একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেতরে কয়েকজনের আটকে থাকার আশঙ্কা। ওড়িশায় বন্যা পরিস্থিতি এখন উদ্বেগজনক। বেশ কয়েকটি নদীর জল বিপদসীমার উপর দিয়ে অতিক্রম করায় শতাধিক গ্রাম জলমগ্ন। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি আজ সকালে বন্যা কবলিত ভদ্রক, বালাসোর, জাজপুর ও কেওনঝড় সহ কয়েকটি এলাকা পরিদর্শন করবেন। খতিয়ে দেখবেন ত্রাণ ও উদ্ধার কাজ। এদিকে হীরাকুদ বাঁধে জলস্তর 625 ফিটে পৌঁছেছে। জলের গতি অব্যাহত রাখতে খুলে দেওয়া হয়েছে 22টি গেট। নদী সংলগ্ন এলাকায় গ্রামগুলির পাশাপাশি চাষের ক্ষেতেও জল ঢুকেছে, বিঘ্নিত স্বাভাবিক জনজীবন। কমনওয়েলথ গেমসে জুডোয় প্রথমবার 2টি সোনা পেয়ে ইতিহাস করেছে ভারত। অস্মিতা দে এবং হর্ষ সিং ভারতের হয়ে কমনওয়েলথ গেমসে প্রথম সোনা জয় করেন। যামিনী মৌর্য রূপো জেতেন। পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে 85.83 মিটার দূরত্বে বর্ষা নিক্ষেপ করে নীরজ চোপড়া রূপো পেয়েছে।

0: এবং যশবীর সিং ব্রোঞ্জ জেতেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অন্ধ্রপ্রদেশে আল্লুরি সীতারাম রাজু আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করেছেন। তিনি 18,000 কোটি টাকা মূল্যের একাধিক প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিভিন্ন পরীক্ষায় অনিয়ম রুখতে সংসদে পাশ হওয়া পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অব আনফেয়ার মিন সংশোধনী বিল 2026 অনুমোদন দিয়েছেন। খবর এখন এই পর্যন্ত, এরপরই শুনবেন স্থানীয় সংবাদ।
1: কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হল। আকাশবাণী কৈলা শহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে। শ্রোতা মধুরা, আমাদের এবারের পরিবেশনা শ্যামা সঙ্গীত, শিল্পী মৃণাল কান্তি ঘোষ।

0: কম্প্যাক্ট ডিস্কে এতক্ষণ শুনলেন শ্যামাসঙ্গীত, শিল্পী ছিলেন মৃণাল কান্তি ঘোষ। আকাশবাণী কৈলা শহর, সম্প্রচারিত হচ্ছে দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ।
1: Good afternoon. This is Akashvani and I'm Saira Mujtaba with the Midday News.

কৈলা শহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে।

মনসা মঙ্গল গানের এবারের পর্ব ধন বদল। অংশগ্রহণে কৈলাসহর বড়ই তলির অনুকূল দাস ও সহশিল্পীরা।

আপনে ধরিলেন কালার মহামায়া গৌরী, সদ্য ডিঙ্গা বাইয়া চলে চম্পক নগরী, বিশ্রাম্বরনাথে গায়ব বাণীর চরণ, বব সিন্ধু তরিবারে বলো না।

আহতি এটা হইতে পদ্মাবতী করিলা আগমন, শিবের চরণে ধরি কর এক রন্দন, বিশ্রাম বরণাতে গায় মনুষার বর বিষাদিত হইয়া খান দেবী তার।

শুনলেন বিবিধ ভারতীর অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 MHz-এ। শ্রোতা বন্ধুরা, এখন জানিয়ে দিচ্ছি আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধে 6টায় শুনবেন কিষাণবাণী, 6:30 মনসা মঙ্গল, 7টায় ককবরক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:35 শুনবেন বাংলা সংবাদ আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:45 ও 7:55 ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, রাত 8:05 শুনবেন রামধনু, 8:30 লোকগীতি, রাত 9টায় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 9:15 শুনবেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঞান চিরনতুন, 9:30 শুনবেন শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, রাত 10টায় বাংলা সংবাদ আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 10:10 শুনবেন অতুল প্রসাদের গান, 10:20 ইংরেজি বিশ্ব সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই শুনতে পাবেন।

0: আকাশবাণী কৈলাসহর, এখন শুনবেন কিষাণবাণী।
1: শ্রোতা বন্ধুরা, কিষাণবাণী অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত।

0: বন্ধুরা, সপ্তাহের প্রত্যেক মঙ্গল, বৃহস্পতি ও শনিবার সন্ধ্যে 6:30 আকাশবাণীতে শুনতে পাবেন আমাদের কিষাণবাণী অনুষ্ঠান। কিষাণবাণী অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন রাজ্যের বিশিষ্ট কৃষিবিদ ও প্রাণী চিকিৎসক, মৎস্যভিত্তির সাক্ষাৎকার, সাথে থাকছে রাজ্য তথা কেন্দ্রীয় সরকার প্রদত্ত বিভিন্ন কৃষি ও কৃষক সহায়ক প্রকল্প নিয়ে কিছু কথা, থাকছে আবহাওয়ার পূর্বাভাস এবং বাজার দর নিয়ে তথ্য। তাহলে চলুন আজকের অনুষ্ঠান শুরু করা যাক। আজ প্রথমেই থাকছে কৃষক সুরক্ষায় ক্ষেত বাঁচাও অভিযান নিয়ে ডক্টর মন্দিরা চক্রবর্তীর একটি সাক্ষাৎকার।
1: কৃষক বন্ধুরা, বর্ষাকালে কৃষকদের অন্যতম বড় চ্যালেঞ্জ হল বিভিন্ন রোগ পোকা, আগাছা এবং প্রাকৃতিক প্রতিকূলতার হাত থেকে ফসলকে রক্ষা করা। সঠিক সময়ে সঠিক ব্যবস্থা গ্রহণ করতে পারলে যেমন ফসলের ক্ষতি কমানো যায়, তেমনি উৎপাদনও কিন্তু বৃদ্ধি করা সম্ভব। কৃষকদের এ বিষয়ে সচেতন এবং দক্ষ করে তুলতেই ভারত সরকার কৃষক সুরক্ষায় ক্ষেত বাঁচাও অভিযান শুরু করেছেন। এই গুরুত্বপূর্ণ উদ্যোগটা নিয়েই আজকে আমাদের অনুষ্ঠান, আর এ বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর মন্দিরা চক্রবর্তী, বিষয় বিশেষজ্ঞ, কৃষি বিজ্ঞান কেন্দ্র বেলবাড়ি। তার কাছ থেকে আমরা জানব কৃষক সুরক্ষায় ক্ষেত বাঁচাও অভিযান সম্পর্কে। ডক্টর মন্দিরা চক্রবর্তী, আপনাকে আমাদের অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত। শুরুতেই আপনি কৃষক সুরক্ষায় ক্ষেত বাঁচাও অভিযান, এই অভিযান বলতে আমরা ঠিক কি বুঝব, এই কর্মসূচির মূল উদ্দেশ্যই বা কি?
2: ভারতবর্ষ আমরা জানি একটা কৃষি নির্ভর দেশ, এবং এই দেশের খাদ্য নিরাপত্তা, কৃষকের জীবিকা এবং গ্রামীণ অর্থনীতি যেটা রয়েছে তার মূল ভিত্তি হচ্ছে কৃষি জমি এবং তার উর্বরতা। কিন্তু দীর্ঘদিন ধরে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার মাটির জৈব কার্বনের পরিমাণ কমিয়ে দিচ্ছে, জলবায়ুর পরিবর্তন হচ্ছে, জল সংকট এবং এক ফসলে যে চাষের জমি রয়েছে তার স্বাস্থ্যের ক্রমশই অবনতি ঘটছে। তো এই উদ্দেশ্যেই ভারত সরকার গত জুন মাসের 1 থেকে 30 অবধি ক্ষেত বাঁচাও অভিযান শুরু করেছে, যাতে করে ক্ষেতের উর্বরতা ফিরে আসে। এই উদ্দেশ্য নিয়ে এটাই এর মূল লক্ষ্য। এবং যদি আর একটু বিশদভাবে বলি, কৃষি জমির উর্বরতা এবং স্বাস্থ্য রক্ষা করা, মাটি পরীক্ষার ভিত্তিতে সুষম সার প্রয়োগ করা, অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমানো, প্রাকৃতিক কৃষি, জৈব কৃষি ও পুনর্জীবনমূলক কৃষি ব্যবস্থা বা রিজেনারেটিভ এগ্রিকালচার যাকে বলা হয়, সেই সমস্ত কৃষি ব্যবস্থার প্রসার ঘটানো,

0: জল সংরক্ষণ ও দক্ষ সেচ ব্যবস্থার প্রচার করা এবং কৃষি উৎপাদনের খরচ কমিয়ে কৃষকের আয় বৃদ্ধি করা, এটাই হচ্ছে মূল।
1: এখন কিন্তু দেখা যাচ্ছে যে এই বর্তমান সময়ে অনাবাদি জমি প্রচুর পরিমাণে বাড়ছে, খালি জমি পড়ে থাকছে দিনের পর দিন, কৃষকরা চাষ করছেন না, মানে লাভবান হচ্ছেন না তাই বলে চাষ করছেন না, বিভিন্ন রকমের সমস্যায় বিভিন্ন দিকেই দেখতে পাবেন যে জমি এমনিতেই পড়ে রয়েছে এবং তাতে হয়তোবা গোচারণ ভূমি তৈরি হয়েছে। এগুলো নিয়েও কি সচেতন করার কাজ হচ্ছে এই প্রকল্পের মধ্যে?
0: হ্যাঁ, এগুলো একটা এই প্রকল্পের একটা অ্যাসপেক্ট। যেমন আমি যদি আমাদের ত্রিপুরা রাজ্যের কথাই ধরি, ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের কথাই ধরি, দেখা যায় যে গত বছরে আমন খন্দে প্রায় 15,600 হেক্টরের মতো আমন ধান চাষ হয়েছে, কিন্তু ধান কাটার পর দেখা গেছে যে পুরোটা জমি খালি রেখে দেওয়া হয়েছে, যেটাকে আমরা রাইস ফেলো বা ধানের পরবর্তী অনাবাদি জমি বলে থাকি। তো এই রাইস ফেলো তো দেখা যাচ্ছে যে কৃষকরা কোথাও কোথাও কিছুই লাগাচ্ছে না। এটার একটা মূল কারণ হচ্ছে যেটা, যেখানে সেচের ব্যবস্থা নেই সেখানে রবি ফসল করা যায় না। আর দুই হচ্ছে ফার্মার্স যারা রয়েছেন তারা যদি সেচের ব্যবস্থা দিয়ে কোনো লাভজনক ফসল না করতে পারেন তারা উৎসাহ দেখান না। কিন্তু এই সমস্ত জমিকেও কিন্তু আমরা আবাদি করে তুলতে পারি। এর মধ্যে এই সমস্ত জমি যেগুলো রয়েছে, যেগুলোকে আমরা রাইস ফেলো বলছি, এর মধ্যে যে উদ্বৃত্ত তস রয়েছে বা ময়েশ্চার রয়েছে, সেই ময়েশ্চারকে কাজে লাগিয়ে কিন্তু আমরা কিছু কিছু স্বল্পকালীন ফসল লাগাতে পারি, যেমন ডাল শস্য, তৈলবীজ। ডাল শস্যের মধ্যে মূলত আমরা মাসকলাই, মুগ, মসুর ডাল এগুলি লাগাতে পারি। এগুলি অল্প উদ্বৃত্ত তসে খুব সুন্দর করে চলে আসে। এবং তৈলবীজের মধ্যে রয়েছে তরিয়া, যেটা শস্যের আরেকটা কি বলবো অংশ বা আরেকটা বিভাগ বলতে পারেন, ওই তরি শস্যটাকে আমরা লাগাতে পারি। এবং এই সমস্ত ক্ষেত্রে কৃষক ভাইদের কি করতে হবে, প্রথমেই যেটা করতে হবে, আমরা যে ধানটা নিচ্ছি সেই ধানটা যেন কোনোভাবেই লং ডিউরেশন বা বেশি দিনের ধান না হয়, স্বল্পকালীন ধান নিতে হবে, শর্ট ডিউরেশন ধান নিতে হবে। এবং
1: উন্নত জাতের যে ধান,
0: শর্ট ডিউরেশন উন্নত জাত, অফকোর্স উন্নত জাত, কিন্তু শর্ট ডিউরেশন ধান নিতে হবে, যাতে করে যে তসটা উদ্বৃত্ত থাকে এই তসটাকে কাজে লাগিয়ে আমরা স্বল্পকালীন ফসল লাগাতে পারি তার পরবর্তী জমিতে।
1: হ্যাঁ, দেখা যাচ্ছে বর্তমান সময়ে যুবাদের মধ্যে যে তার মা বাবা বা এর আগের জেনারেশন চাষবাস করেছেন কিন্তু তারা আগ্রহী নয় চাষবাসে, তারা অন্য কাজে আগ্রহী, এবং এক্ষেত্রে দেখা যায় যে অন্য কাজ কর্ম না পেয়ে তারা বিপথগামী হচ্ছে, নেশায় ডুবে যাচ্ছে, এরকম অনেক রকমের সমস্যা কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে। তো এই যে এদের জমি রয়েছে প্রচুর পরিমাণে কিন্তু চাষবাস করছে না, হ্যাঁ, কাজ না পেয়ে অন্যদিকে চলে যাচ্ছে, এদেরকে সঠিক পথে আনার জন্যও কি এই প্রকল্পে কোনো ব্যবস্থা রয়েছে?
0: এই প্রকল্প অ্যাকচুয়ালি মূলত জমির স্বাস্থ্যের উপর মূলত এটা এমফাসিস দিচ্ছে। আর যেটা আপনি বলছেন যে আজকাল অনেক যুবা বা এই রুরাল ইউথ যেটা যারা রয়েছেন, যারা ডাইভার্ট হয়ে যাচ্ছেন, বাবা হয়তো কৃষিজমি করছেন, ওনারা হয়তো কৃষিজমি করতে চাইছেন না, সেই ক্ষেত্রে ভারত সরকারের কিন্তু অনেক রকমের স্কিম রয়েছে, যেমন স্কিল ট্রেনিং, স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং রয়েছে। এটা শুধু যে এগ্রিকালচারের ওপরই আছে এরকম না, এটা বিভিন্ন বিষয়ের উপর হতে পারে, হয়তো ইলেকট্রিকের ওয়্যারিং শেখানোর উপর রয়েছে বা মেকানিক্সের, ধরুন ট্রাকটা কি করে ঠিক করবে, পাওয়ার টিলার কি, এইসব বিষয়ের উপর রয়েছে। তাছাড়া এগ্রিকালচার তো অবশ্যই রয়েছে, যেমন সেকেন্ডারি এগ্রিকালচার আছে, মাশরুম উৎপাদন করে কিভাবে এরা জীবিকা নির্বাহ করতে পারে, ভার্মি কম্পোস্ট করে কিভাবে করতে পারে, মধুমক্ষীর চাষ করে কিভাবে করতে পারে, এইসব বিষয়ের উপর কিন্তু ভারত সরকার স্কিল ট্রেনিং দিয়ে যাচ্ছে। স্কিল ডেভেলপমেন্ট একটা ডিভিশন রয়েছে ভারত সরকারের। তাছাড়া আপনার ফার্টিলাইজারের যদি কেউ এজেন্সি নিতে যায় বা পেস্টিসাইড এজেন্সি নিতে চাইলো, ওনাদের জন্য কিন্তু 15 দিন বা এক মাস ব্যাপী অনেক ট্রেনিং এর ব্যবস্থা রয়েছে।
1: আচ্ছা, মানে ঘটনাটা মনে পড়ে গেল বলে আপনার সঙ্গে কথা বলে নিলাম। আমার মূল আলোচনায় ফিরে আসি, সেখানটায় যেটা বলবো আপনাকে যে বর্তমানে কৃষকদের ক্ষেতের যে সবচেয়ে বড় সমস্যা, সেই সমস্যাগুলো কি কি এবং এর থেকে বেরিয়ে আসার উপায়টা কি? ক্ষেত বাঁচাও অভিযানের মধ্যে তো এটা পড়ছে।
0: হ্যাঁ, যেটা বড় সমস্যা হচ্ছে আমাদের, যেটা ত্রিপুরা, ধরুন ত্রিপুরা বা

0: নর্থ ইস্ট তাও অনেকটাই সমস্যা থেকে একটু দূরেই রয়েছে। যেমন যদি আমরা যদি একটু দেখি যে আমাদের যে রাজ্যগুলো রয়েছে, বড় বড় রাজ্য, পাঞ্জাব, হরিয়ানা, যারা কৃষিতে খুবই উন্নত, ওনারা কি করছেন, প্রচুর পরিমাণে রাসায়নিক সার দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছেন, তো ওদের জমির অবস্থা কিন্তু দিন দিন খারাপ হয়ে আসছে। তুলনামূলক ভাবে আমরা কম ইউজ করছি। যদি এজ এ হোল ত্রিপুরা আপনি দেখেন, আমরা জমিতে প্রায় প্রতি হেক্টারে 57 কেজি পার হেক্টার একটা ফার্টিলাইজার ডোজ ইউজ করছি, যেটা ওই যদি পাঞ্জাব হরিয়ানার দিকে তাকান আপনি, এটা থেকে অনেকটাই কম। তো আজকের দিনে দাঁড়িয়ে যেটা কৃষক ভাইদের বলতে হবে সবচেয়ে আগে, যে জমিতে যথাযথভাবে সার প্রয়োগ করা যাবে না। সার, অতিরিক্ত সার প্রয়োগের ফলে কি হচ্ছে, জমি টাইট হয়ে যাচ্ছে, জমির গঠন বা গ্রথন স্ট্রাকচার এবং টেক্সচার যেটাকে বলা হয় ইংরেজিতে, এইগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এবং জমিতে যে উপকারী জীবাণু আছে, বা আমরা তো বলি কেঁচো হচ্ছে বা আর্থওয়ার্ম হচ্ছে কৃষকের বন্ধু, এইগুলো মরে যাচ্ছে। তো প্রথমে যেটা করতে হবে কৃষক ভাইদের, যে উদ্যোগটা নিতে হবে সেটার প্রথমটাই হচ্ছে হচ্ছে মাটি আমাদের পরীক্ষা করতে হবে। মাটি পরীক্ষা করে যেটাই দেব, যে খাবার দেব, যে ছোট থেকেই দেব, মাটি পরীক্ষা করে দিতে হবে। এক্সেস দেওয়া চলবে না, এতে মাটিও নষ্ট হবে, পাশাপাশি আপনার খরচের উৎপাদনের খরচটা বেড়ে যাবে।
1: খরচা একদিকে বাড়ছে আর সারের, আর অন্যদিকে আরেকটা লস হচ্ছে উৎপাদনটা কমে যাচ্ছে।
0: তাছাড়া তো বাস্তুতন্ত্রের উপর একটা বিশাল আঘাত পড়ছে।
1: শুধু খাবার দিলেই তো হবে না, খাবারটা খেতে হবে। তো যদি নাই খেতে পারে তাহলে এটা নেবে কি করে, পুষ্টি তার মধ্যে যাবে কি করে? তাই কৃষক বন্ধুদের আমরা এটাই বলতে পারি এই অনুষ্ঠান থেকে, যে আপনারা কতখানি সার কতখানি জায়গাতে বা কোন ফসলের জন্য ব্যবহার করবেন সেটা কোনো কৃষি বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করবেন। আপনাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র যেগুলো রয়েছে ওখানটা থেকে কি মানে কৃষকরা সাহায্য পেতে পারেন এই সমস্ত পরামর্শের জন্য?
0: হ্যাঁ, আমরা সচেতনতামূলক শিবির করে থাকি বিভিন্ন বিষয়ের উপর। যেমন গত মাসে ছিল এক মাস ব্যাপী আমাদের ক্ষেত বাঁচা অভিযান, এটার মধ্যে আমরা বিভিন্ন বিষয়ের উপর সচেতন করেছি কৃষক ভাইদের। প্রথমে যেমন মাটির স্বাস্থ্য পরীক্ষা, তারপর মাটির স্বাস্থ্য পরীক্ষার পর যে স্বাস্থ্য কার্ডটা ওদের হাতে আসে সেটাকে ওরা কিভাবে ব্যবহার করবে, তাছাড়া বিভিন্ন রকমের জিনিস আছে, যেমন যন্ত্র বা অস্ত্র বলতে পারেন আমরা, যেটা লিফ কালার চার্ট রয়েছে। যেমন ধানে আমরা চাপান সার, ধানে আমরা সার দিই, প্রথমে লাগানোর সময় সার দিই, পরে পরবর্তীতে দুইবার সার দিই, পরবর্তীতে যে সারটা দিচ্ছি এই সারটা কিন্তু আমরা এসকেপ করতে পারি, আমরা না দিলেও পারি। সেটার ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে একটা লিফ কালার চার্ট বলে একটা চার্ট রয়েছে, 6টা প্যানেল রয়েছে, ওই প্যানেলটা বা কালার চার্টটা আমরা পাতার সাথে মিলিয়ে দেখতে পারি আদৌ কি সারের দরকার না সারের দরকার নেই। তো এই সমস্ত ছোট ছোট যে টিপসগুলো আমরা বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রামে ফার্মার্সদেরকে বলে দিচ্ছি। এর আগে জুন মাসের আগে আমরা এপ্রিল মাস থেকে শুরু করেছি সুষম সারের, কিভাবে আমরা সুষম সার জমিতে দেব। যেমন আমরা দেখছি যে একতরফা আমরা প্রচুর পরিমাণে ইউরিয়া ঢেলে যাচ্ছি, কিন্তু সুপারফসফেট এন্ড পটাশ যেটা রয়েছে সেটা কিন্তু আমরা সেই পরিমাণে দিচ্ছি না। তো এখানে কি হচ্ছে যে আমরা সুষমভাবে সব খাবার দিচ্ছি না। তো একটা গাছের বৃদ্ধির জন্য বা ভালো ফলন পাওয়ার জন্য প্রত্যেকটা উৎস থেকে কিন্তু আমাদের সুষমভাবে খাবারটা জমিতে দিতে হবে, যাতে করে গাছ সমস্ত রকমের খাবার এটাকে টানতে পারে।
1: একদম, মানে সারটা সুষম হতে হবে, সুষম সার না হলে সেক্ষেত্রে গাছের যে বৃদ্ধিটা সেটা ঠিকঠাক হবে না, ব্যাহত হবে। তো এটা তো সার প্রয়োগ সম্পর্কে গেল। এই ক্ষেত বাঁচাও অভিযানে মানে আর কি কি সমস্যার কথা আপনারা তুলে ধরছেন?
0: ক্ষেত বাঁচাও অভিযানের মধ্যে দিয়ে আমরা কৃষক ভাইদের আরো কিছু বিষয়ে আমরা সচেতন করছি, যে কেমিক্যালটা যতটা সম্ভব কম করে দিতে, এবং ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্টের একটা ব্যবস্থা যাতে করা হয়। যে পরিমাণ খাবারের দরকার ওই খাবারটা শুধু কেমিক্যাল জাতীয় সার থেকে না দিয়ে আমরা জৈব সার রয়েছে, তারপর আপনার ভার্মি কম্পোস্ট রয়েছে, ফার্ম এড ম্যানিউর রয়েছে, গোবর সার রয়েছে, সমস্ত কিছু থেকে আমরা দিতে পারি। তাছাড়া আজকাল একটা ট্রেন্ড এসছে না, শুরু করা হয়েছে মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে, 2023 সাল থেকে এটা ভারতবর্ষে চালু হয়েছে, যেটা হচ্ছে ন্যাচারাল ফার্মিং বা প্রাকৃতিক কৃষি।

0: প্রকৃতি কৃষিতে কিন্তু খরচা খুব কম এবং প্রকৃতিতে যেসব উপাদান পাওয়া যায় সে সমস্ত উপাদান দিয়ে কিন্তু প্রাকৃতিক কৃষির যে কম্পোনেন্টগুলি রয়েছে সেই কম্পোনেন্টগুলি তৈরি করা হয়। তো এইগুলিতে খরচাও কম, তাছাড়া মাটির জন্য খুব ভালো, মাটির স্বাস্থ্য রক্ষায় খুব ভালো, হ্যাঁ পরিবেশ বান্ধব এবং এটা ইকোসিস্টেমটাকেও ভালো রাখতে চেষ্টা করে।
1: এরকমটা যদি আমরা সবাই মিলে করতে পারি হয়তোবা প্রথম প্রথম ফলনটা কম হবে, হ্যাঁ আর্থিকভাবে হয়তোবা সেই অর্থে লাভবান হবেন না, কিন্তু ধীরে ধীরে তো সেটা জায়গায় চলে আসবে এবং তখন শুধু যে ফসল সেটাই নয় পুরো প্রকৃতি সবুজে সবুজে ভরে যাবে আমাদের এই দেশটা, তাই তো? আমাদের ভারত সরকার প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে প্রাকৃতিক কৃষিটাকে কিভাবে উৎসাহিত করা যায়, কিভাবে বাড়ানো যায়, তাই তো?
0: হ্যাঁ একদম, কারণ প্রাকৃতিক কৃষি আমাদের মূল লক্ষ্যই হচ্ছে যাতে প্রকৃতিতে যে সমস্ত উপাদান রয়েছে সেই সমস্ত উপাদান ইউজ করে যাতে যে সমস্ত কৃষিকাজে যে সমস্ত খাবার দিতে হবে বা কৃষিকাজে কৃষি গাছ লাগালে রোগ পোকা ধরবেই আসবেই, এই রোগ পোকার হাত থেকে কিভাবে আমরা রক্ষা করতে পারবো, সমস্ত উপাদান যে কম্পোনেন্টগুলি আমরা তৈরি করব সমস্ত প্রকৃতির মধ্যেই আছে। যেমন আমি একটু যদি একটু বিশদভাবে যদি বলি, প্রাকৃতিক কৃষির মধ্যে আমরা কিছু কিছু কম্পোনেন্ট ব্যবহার করছি বা প্রাকৃতিক কৃষির উপাদান বলতে পারেন, যেমন বীজামৃত, জীবামৃত, তারপর রোগ পোকা নিয়ন্ত্রণের জন্য আমরা ইউজ করছি নিমাস্ত্র, অগ্নিয়াস্ত্র এবং ব্রহ্মাস্ত্র। এই সমস্ত উপাদানগুলি কিন্তু আমাদের প্রকৃতিতে যেসব গাছপালা রয়েছে, হ্যাঁ, এবং আমাদের যে কিছু কয়েকটা জিনিস বাদ দিয়ে যেমন গুড়, বেসন এবং কাঁচা লঙ্কা, রসুন কয়েকটা জিনিস আমাদের লাগে এক্সট্রা এটা বানাতে গেলে, আর বাকি হচ্ছে দেশি গরুর গোবর লাগে, দেশি গরুর গোমূত্র। তো এগুলো তো সবার বাড়িতে থাকে কৃষকদের, দেশি গরু একটা ইন জেনারেল সবার বাড়িতে আছে একটা করে, তো একটা দেশি গরু বাড়িতে একখানি বা দোকানি খেতের জন্য যথেষ্ট। তো ওইগুলো দিয়ে বানানো হয় এবং যত বাড়িতে যত রকমের পাতা রয়েছে, ধরুন নিম পাতা, তারপর পেয়ারা গাছের পাতা, আম পাতা, পেঁপে পাতা, এই সমস্ত জিনিস দিয়ে কিন্তু তৈরি হয়। জানি জৈব চাষ বা প্রাকৃতিক চাষে কি হয়, তৎক্ষণাৎ সেই ফলনটা চোখে দেখা যায় না, কারণ সয়েল ফার্টিলিটি জৈব চাষ বা প্রাকৃতিক চাষের মাধ্যমে যে মাটির উর্বরতা সেটা বিল্ড আপ হতে প্রায় 2-3 বছর সময় লাগে। কিন্তু কৃষক ভাইদের আমরা নানাভাবে অনুপ্রাণিত করছি, বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করছি, তাছাড়া আমরা বিভিন্ন প্রদর্শনী চাষ করছি, যেমন গ্রিন ম্যানিউরিং, সবুজ সার বা গ্রিন ম্যানিউরিং ক্রপস থাকে যেগুলিকে সবুজ সার বলা হয়, এগুলোর ডেমনস্ট্রেশন করছি, প্রাকৃতিক কৃষির ডেমনস্ট্রেশন করছি, জৈব কৃষি ব্যবস্থাপনার উপর ডেমনস্ট্রেশন করে দেখাচ্ছি এবং সমস্ত মানে বীজ ফিজ দিয়ে আমরা ডেমনস্ট্রেশন করে দেখাচ্ছি, প্রাকৃতিক কৃষির উপাদানগুলি বানিয়ে দেখাচ্ছি এবং দিচ্ছি ওদেরকে, যারা ওরা অ্যাপ্লাই করে এটা সুফল নিজের চোখে দেখতে পারে।
1: না, যেটা জানতে চাইছিলাম সেটা হচ্ছে কৃষকরা কতটা অনুপ্রাণিত হচ্ছেন এতে এবং তারা কতটা এদিকটায় ঝুঁকছেন।
0: এটা কৃষকদের অনুপ্রেরণা বা কতটা অনুপ্রাণিত হচ্ছেন যদি এটা বলতে হয়, যে আমরা প্রায় গত 1 বছর ধরে কিন্তু প্রাকৃতিক চাষবাসের উপর প্রচুর প্রশিক্ষণ কৃষক ভাইদের দিয়েছি, প্রায় মোর দেন 1000 কৃষক হবে। তো এখন কিন্তু ওনারা একটু একটু করে প্রাকৃতিক চাষের উপর মানে ডেমনস্ট্রেশন ইউনিট করছেন, এটলিস্ট ওরা নিজেরা যেটা খাবে এটা কিন্তু কিছু সংখ্যক কৃষক কিন্তু বা মোটামুটি একটা ভালো পার্সেন্টেজ কৃষক কিন্তু এগিয়ে এসছে, প্রাকৃতিক চাষবাসে উৎসাহিত হচ্ছে এবং নিজেদের খাওয়ার জিনিসটা কিন্তু এরা নিজেরাই তৈরি করছে প্রাকৃতিক চাষের মাধ্যমে।
1: এটাকে বোঝানোর চেষ্টা করছেন যে আপনি যে জৈব চাষটা করবেন কিংবা প্রাকৃতিক চাষটা করবেন এর থেকে যে ফসলটা আসবে সেটা বাজারে আপনি অনেকটা বেশি দাম পাবেন, যখন আপনি বলবেন যে এটা রাসায়নিক সার দিয়ে তৈরি করিনি, এটা জৈব সার দিয়ে করেছে কিংবা প্রাকৃতিকভাবে চাষ করেছে, তখন তো স্বাভাবিকভাবেই এটার দামটা অনেক বেশি হবে এবং মানুষ সেটা নেবেনও খুব বেশি, কারণ সবাই কিন্তু এখন স্বাস্থ্য সচেতন, ভালো খাবার নিতে চান, একটু দামে নেবেন কিন্তু ভালো জিনিস নেবেন, তাই তো? এই ব্যাপারটাকে আপনারা বোঝানোর চেষ্টা করছেন?
0: হ্যাঁ, এটা আমরা প্রত্যেকটা অ্যাওয়ারনেস ক্যাম্পের আমরা কৃষক ভাইদের অনুপ্রাণিত করছি এবং ভালোভাবে বুঝিয়ে বলছি এবং এখন কিন্তু অনেক কৃষকরাই সচেতন। আর একটা কথা বলি এখানে, আমাদের যারা প্রাকৃতিক কৃষির দেখাশোনার দায়িত্বে কিন্তু কিছু কৃষি সখী রয়েছেন, প্রত্যেকটা ক্লাস্টারে কিন্তু 2 জন করে কৃষি সখী আছে, যত ন্যাচারাল ফার্মিং এর ক্লাস্টার রয়েছে। তো ওনারা নিজেরাও প্রাকৃতিক চাষবাস করছেন, মানে একজন ফার্মার এবং পাশাপাশি কৃষি সখী অন্য ফার্মার্সদেরকেও বোঝাচ্ছেন এবং ওনারা নিজে বলছেন যে আমরা যে প্রাকৃতিক চাষবাসের মধ্যে যে সমস্ত উপাদান তৈরি করছি বা যে সমস্ত ফলন পাচ্ছি

0: সেগুলোই আমরা বাজারে উচ্চ দামে বিক্রি করতে পারছি, এটা একটা আপনি সাকসেস বলতে পারেন। যদিও এটা একটা বড় পরিসরে নয়, কিন্তু ফার্মার্সরা কনভার্ট হচ্ছে, একটু একটু করে কিন্তু প্রাকৃতিক চাষের দিকে এগিয়ে চলছে।
1: একদমই, এইভাবে কিন্তু আমরা একটা সুস্থ সমাজ গড়ে তুলতে পারবো, যেখানে রোগ বালাই কমে যাবে এবং মানুষ অযাচিত রোগের হাত থেকে অনেকটাই বাঁচতে
0: পারবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা আলোচনা করার জন্য।
2: এতক্ষণ শুনছিলেন কৃষক সুরক্ষায় ক্ষেত বাঁচাও অভিযান নিয়ে ডক্টর মন্দিরা চক্রবর্তীর একটি সাক্ষাৎকার।
1: শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি কিষাণ বাণী অনুষ্ঠানে। কৃষকের জীবনের সঙ্গে প্রকৃতির সম্পর্ক অত্যন্ত গভীর। বৃষ্টি হলে কৃষকের মুখে হাসি ফুটে ওঠে, রোদ হলে ফসল বেড়ে ওঠে, আর ভালো ফলন হলে সংসারে আসে স্বস্তি। কিন্তু এই কৃষি জীবনেই রয়েছে অনিশ্চয়তা, কখনো অতিবৃষ্টি, কখনো খরা, কখনো ঝড়, শিলাবৃষ্টি, বন্যা, রোগ পোকার আক্রমণ, প্রকৃতির সামান্য পরিবর্তনই নষ্ট হয়ে যেতে পারে কৃষকের সারা বছরের পরিশ্রম। তাহলে প্রশ্ন হল, ফসল নষ্ট হলে কৃষক কি করবেন, ক্ষতির বোঝা বইবেন কিভাবে, সামলাবেন কিভাবে? এই প্রশ্নেরই একটি গুরুত্বপূর্ণ উত্তর হল প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, অর্থাৎ PMFBY। আজকের এই অনুষ্ঠানে আমরা জানব প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা কি, কারা এ বীমার সুবিধা পেতে পারেন, কত প্রিমিয়াম দিতে হয়, কি ধরনের ক্ষতি এই প্রকল্পের আওতায় আসে এবং ফসলের ক্ষতি হলে কৃষকের কি কি করণীয় থাকে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা হল কৃষকদের জন্য একটি ফসল বীমা প্রকল্প। এর মূল উদ্দেশ্য হল প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য নির্দিষ্ট কারণে ফসলের ক্ষতি হলে কৃষককে আর্থিক সুরক্ষা দেয়া। কৃষিকাজে ঝুঁকি থাকবেই, কিন্তু ঝুঁকির কারণে কৃষকের পুরো বছরের পরিশ্রম যেন এক মুহূর্তে অর্থনৈতিক বিপর্যয়ে পরিণত না হয়, সে লক্ষ্যেই ফসল বীমার ব্যবস্থা। এই প্রকল্পের মাধ্যমে কৃষক নির্দিষ্ট প্রিমিয়াম প্রদান করে নিজের ফসল বীমার আওতায় আনতে পারেন। পরে বীমাকৃত ফসল নির্দিষ্ট ঝুঁকির কারণে ক্ষতিগ্রস্ত হলে প্রকল্পের নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ রয়েছে। অর্থাৎ ফসল বীমা হল কৃষকের জন্য এক ধরনের আর্থিক সুরক্ষা কবচ। একজন কৃষক বীজ কেনেন, জমি প্রস্তুত করেন, সার ও কীটনাশক ব্যবহার করেন, শ্রম দেন এবং সারা মরশুম ধরে ফসলের পরিচর্যা করেন। কিন্তু ফসল ঘরে তোলার ঠিক আগেই যদি ঝড়ে ফসল নষ্ট হয়ে যায়, যদি অতিবৃষ্টিতে জমি জলে ডুবে যায়, যদি খরার কারণে ফসল শুকিয়ে যায়, অথবা রোগ পোকার আক্রমণে ফসল ব্যাপকভাবে কমে যায়, এ ধরনের পরিস্থিতিতে কৃষকের আর্থিক ক্ষতি হয়। অনেক সময় কৃষককে নতুন করে চাষ করার জন্য ঋণ নিতে হয়, সংসারের খরচ, সন্তানের পড়াশোনা এবং পরবর্তী মরশুমের চাষ সবকিছুই অনিশ্চিত হয়ে পড়ে। ফসল বীমা এই আর্থিক ঝুঁকি কমাতে সাহায্য করে, তাই কৃষকদের কাছে বার্তা হল, শুধু চাষ করলেই হবে না, চাষের ঝুঁকি সম্পর্কেও সচেতন হতে হবে। সঠিক সময়ে ফসল বীমা করা সেই সচেতনতারই একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় বিজ্ঞাপিত এলাকা এবং বিজ্ঞাপিত ফসলের ক্ষেত্রে কৃষকরা অংশ নিতে পারেন। ঋণ গ্রহীতা কৃষক এবং ঋণ না নেওয়া কৃষক উভয়ের জন্যই প্রকল্পের নিয়ম অনুযায়ী সুযোগ থাকতে পারে। তবে কোন ফসল, কোন এলাকা এবং কোন মরশুমে প্রকল্পটি কার্যকর হবে তা সংশ্লিষ্ট সরকারি বিজ্ঞপ্তির ওপরই নির্ভর করে, তাই কৃষকদের নিজেদের এলাকার কৃষি দপ্তর, ব্যাংক, কমন সার্ভিস সেন্টার বা সরকারি ফসল বীমা পোর্টালের মাধ্যমে তথ্য যাচাই করা উচিত। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় সাধারণত খাদ্যশস্য, শস্য, ডাল, তৈলবীজ এবং নির্দিষ্ট বার্ষিক বাণিজ্যিক ও উদ্যান পালন ফসল অন্তর্ভুক্ত হতে পারে। তবে সব ফসল এবং সব এলাকা একইভাবে বীমার আওতায় থাকে না, সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট মরশুমের জন্য কোন ফসল বীমাযোগ্য তা জানানো হয়, তাই কৃষকদের উচিত নিজের ফসল বীমাযোগ্য কিনা তা আগে জেনে নেয়া। এই প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল কৃষকের প্রিমিয়ামের অংশ সীমিত রাখা। সরকারি তথ্য অনুযায়ী

সাধারণভাবে খরিফ মরশুমে খাদ্যশস্য ও তৈলবীজের ক্ষেত্রে কৃষকের সর্বোচ্চ প্রিমিয়াম 2%, রবি মরশুমের খাদ্যশস্য ও তৈলবীজের ক্ষেত্রে 1.5%, বার্ষিক বাণিজ্যিক ও উদ্যান পালনের ফসলের ক্ষেত্রে 5% পর্যন্ত হতে পারে। বাকি প্রিমিয়ামের একটি বড় অংশ সরকারি ভর্তুকির মাধ্যমে বহন করা হয় প্রকল্পের নির্ধারিত নিয়ম অনুযায়ী।

শুরু হচ্ছে মনসা মঙ্গল গান, আজকের পর্ব চাঁদের ডিঙা ডুবানি। অংশগ্রহণে কৈলাসহর ফুলতলির ইরেশ মালাকার এবং সহশিল্পীরা।

সঙ্গে হইয়া চলিলেন জয়বী শহরী, কুপ করি চলিলে কবীর হনুমান, দুই হাতে দরিয়া রাখে ডিঙ্গা চৌদ্দ খান, চন্দ্রদরে বলে বেটা বনের ফল খাও, আর তুমি কি ডুবাইতে চাও চান্দের চোদ্দ নাও, চান্দের বসনে বীর্গ চলিলে কুপে।

হান্দে রাজা চন্দ্রদর্গ বিলাপ করিয়া কোথায় গেলা মহামজাজ আমারে সাড়িয়া, এনিদান সময়ে কোথায় ভবানী শঙ্কর, ডিঙ্গাতে বসিয়া কান্দে রাজা চন্দ্রধর, বিশ্বাম্বরনাথে গায়ক ভবানী।

নেতায় হাকুতি করে ভদ্দার অজে ভাই, ব্রাহ্মণ দৈবজ্ঞ আছে চান্দের নৌখায়, ব্রাহ্মণের প্রাণদান দেহ পদ্মাবতী, পদ্মা বলে ব্রাহ্মণের হৌক অব্যাবতী, নেতা বলে ব্রাহ্মণের আশার হীন হবে, একা ব্রাহ্মণ কিরূপে যাইবে।

রাগাই সেবকার শ্রীধর ব্রাহ্মণ, বিশ্বাম্বরনাথে গায়ক মনুসারবর, বিপদ হালে কোথায় গেলা ভবানী শঙ্কর, বিপদে ফড়িয়া খান্দে রাজা চন্দ্রধর, সান্দের ডিঙ্গা তল হইল কালিদয় সাগর, একে একে সব ডিঙ্গা সাগরে হইল তল, আর চন্দ্রধর বাসিলেন কালিদয় সাগর, বালিশ বুকেতে করি বাসিল সাগরে, মরিয়ানা মরে চান্দ শঙ্করের ওপরে, পদ্মাবতী দেখে তারে ধ্যান মন করি, সব দুঃখ ভাসরিল বাদুবা দেউড়ি, রাঘবকে আদেশ করিলা দেবী মাও, চান্দের চরণ বালিশ সাগরে ডুবাও, পদ্মার বচন রাঘব শুনিয়া শ্রবণে ওরে চান্দ।

স্বর্ণবালিশ ডুবাইল তখনই ডাগরকে আদেশ করিলা দেবী মাও এখান বুড়া আনি সান্দের যুগাও বুড়া হইয়া লাফে উঠে সান্দয় অধিকারী সব দুঃখ ফাঁসরিল বাদুয়া দেউড়ি ডাগরকে আদেশ করিলা দেবী মাও সান্দে।

মানুষার চরণদুলি আমার শিরের ওই উপর, এতে দেখিয়া তবে জয় বিশহরি, এক গুটা তিতলাও দিলাতরা করি, তাহা দেখি চন্দ্রধর হাসে উচ্চরায়, আর মনে মনে ভাবে হানিয়া আমারে ডরায়, আরো তো না ফাড়ব গালি ভুর্ব কথা হইয়া, তে কারণে তিতলাও দিল ফেলাইয়া, অষ্টরাত্র নবদিবা বাসিল সাগরে, আর ইসামাসে বাসা হইল দাঁড়ির ভিতরে, হেন খালে ভদ্রভূষ আসিয়া মিলিল তুতু।

পাইল তোটের লাগ রাজাসন রদরে, মনুষায় ফেলিয়া দিলা এখানো নেত, তারে হইয়া ভরিলে ক চম্প কেরনাথ, সাগরের তীরে খান্দে ছন্দ নরপতি, দর্শন হইল এক সাধুর সংহতি, দনপতি সাধু তারে করে জিজ্ঞাসন, আর কথা হইতে আসিয়াছ বেটা কোথায় গমন? চন্দ্রদরে বলে আমি হই শূদ্র জাতি, বণিক্য গুত্রই আমার বাণিজ্য ফৌদ্যতি, চোদ্দ ডিঙ্গা তোল হইল কালিদয় সাগরে, মোর প্রাণ রক্ষা হইল শঙ্করের ওপরে, পদ্মাবতী দেখে তারে ধ্যান মন করি, সব দুঃখ ভাসরিল বাদুগা দেউড়ি, নিশীতে আসিয়ে তারে দেখাইলা স্বপন, আর মনুষা কুবুদ্ধি দিলা বিচলিত মন। এখান দা সান্দে লইলা খুঁজিয়া, নগরিয়া সঙ্গে ছান্দ যায় তো চলিয়া, নগরিয়া সঙ্গে ছান্দে হাটুক বন, আর বুঝা ভান্দি তবে সাধুর নন্দন। মনুষার কপট ভানি নাগে বুঝিয়া, অনন্ত শতাশতী সর্প গেলা বুজার ভিতরে হইয়া, মাথে করি লইয়া যা যথায় অন্তপুরি, আর বুঝা মেলিয়া দেখিলেন সর্প সারি সারি, কিল কিল হেরিয়া বেড়ায় বাড়িঘর, বৃদ্ধ সাবালে উঠিয়া দিল লড়, জামাই না হয় বেটা গাড়ুলিয়া উজান, মাথে করি আনিয়াছে দেখো সর্পের এখো বুজান, সাত পাঁচ দরিয়া তারে মারে গাথা।

0: মনসামঙ্গলের চাঁদের ডিঙা ডুবানি পর্বটি শুনলেন। অংশগ্রহণে ছিলেন ফুলতলি কৈলাসহরের ইরেশ মালাকার, নিবারণ মালাকার, সত্যেন্দ্র মালাকার, বিনন্দ দেবনাথ, অজিত মালাকার, বিজয় মালাকার, রূপন মালাকার, সঞ্জিত মালাকার এবং প্রিয়া মালাকার।
1: এই পর্বের পুনঃপ্রচার শুনবেন আগামীকাল দুপুর 2:30।
0: মনসামঙ্গলের পরের পর্ব চাঁদের কন্যা জোড়নি।
2: শুনলেন মনসামঙ্গল, আকাশবাণী কৈলাসহর। আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই শুনতে পাবেন।

0: আমাদের জনগণনা আমাদের বিকাশ।
1: জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হন, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা আমাদের বিকাশ।

0: প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা, অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: গলি গলি এই আওয়াজ।

0: জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা, আমাদের বিকাশ।
1: আরে আশা দিদি, আপনি?
2: শারদা, খুকি কেমন আছে?
1: খুকি একদম ঠিক আছে, ও এখন ঘুমোচ্ছে।
2: আরে রাত্রে খুকিকে মশারি ছাড়াই ঘুম পাড়াচ্ছো?
1: দিদি, ও তো এমন ভাবে শুয়ে যায়।
2: মনে রেখো, সামান্য একটু অবহেলার ফলে ম্যালেরিয়ার মতো বড় রোগের কারণ হতে পারে। এই বার্তা আপনাদের জন্য। গরমকালে আর বর্ষাকালে বাড়ির আশেপাশে জল জমতে দেবেন না। ঘুমোবার সময় সর্বদা মশারি টাঙাবেন। নিজের বাড়িতে মশা মারার ওষুধ ছড়িয়ে দেবেন।
3: আপনার অংশীদারিত্ব ম্যালেরিয়া থেকে রক্ষা করতে হবে সমর্থ।
4: স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক, ভারত সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: है द टेली लॉ के ऐप, वेबसाइट www.daily-law.in या टोल फ्री नंबर 14454 से प्राप्त की जा सकती है।
1: RBI এর মানি অ্যাপ দৃষ্টিহীনদের নোটের মূল্যবর্গ বুঝে নিতে সাহায্য করে। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড প্লে স্টোর এবং iOS অ্যাপ স্টোর থেকে কোনো ফিস ছাড়াই ডাউনলোড করা যেতে পারে। অ্যাপ ইনস্টল করার পর ইন্টারনেটে দরকার হয় না, এটা অফলাইন মোডেও কাজ করে। এই অ্যাপ মূল্যবর্গ চিনিয়ে দেয় আর তাকে হিন্দি, ইংরেজি এবং 11টি অন্যান্য ভাষায় ব্যক্ত করে। সেই সঙ্গে এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোটের মূল্যবর্গ, ভাইব্রেশন ইত্যাদির মাধ্যমে বুঝে নিতে সাহায্য করে। মনে রাখবেন, এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোট আসল না নকল তার প্রমাণ দেয় না, তাই এক্ষেত্রে ব্যবহারকারী সাবধানতা অবলম্বন একান্ত আবশ্যক। RBI একথা বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।

আকাশবাণী আগরতলা যতনি ফাচিং হামজামুং ফারে সঙ্গ তিনি হরনি কক্রক পান্ডা তিনি সা সাল সাল সাল ব্রুমন সাইমান লুকরক সুখরমানী একবা কবখরমানী পান্ডা ককটুনি জাপা আও তিনি হাইনে হাই চা সাল ফাইকবা যুকরক বাই কক সালাই বরং কক তুন্দক বহাই নাইলাই তাই পড়িলাই হাইনবাগ পইলানো খাজানী মারি কিচিং তাই লুকরক তিনি সানজা কাহাম ইয়ারে কক তুনি জাপানো চেঙ্গ তিনি ককটুনি জাপ নরক গরংনার বাকে হাইনে হাই ককটুক নাম্বার নং সাইরি ফিরো চিনর ককটুক নাম্বার ওখা নই থাম নই ডক নই বা বা একবার টু থ্রি টু সিক্স টু ফাইভ ফাইভ বসকাঙ্গ জিরো থ্রি এইট ওয়ান রি খাইনা নাগানো ফাইকে যাবক সাক জর তো কক দুক রক ফাইকবা আসানে যকটুন খসাইনাইলাই না তিনি পইলা ককটুন যানখা অবনর হরকা লালময় কাইপেং দেবনমনি কাইপেং দনলাখা তৈদনি বরগর সৈহর লাইকা আবৈকনি বিসংতই সারিন্দা তামনানিখে বম হাইরাই দেরাতং যেন সারিন্দা সরঙ্গই দঙ্গ তাই তামনা বরঙ্গ আবন বাকি রাইজারক সিকাঙ্কে আবৈকনি বিসংতই সারিন্দা তামনা মজং হনে বরক সাহর লাগিয়া আও তাকুক নগনি কক ন খনাওই বেলেখে খাতং সকা তামনি হিমালয় চিনি কমর তৈ একবা টাবুকনি জরাব অব কাছে নাংকুকমানি নরক অ তামুং সরঙ্গই গরং মানবাগই নরং বেলেখে হামবাই

Koktang koklobrok rengmani yakaba sari mani abrok no tuye oroni ozamarok bai phai malai phike belekhe sanai au pharike sun kok duk tu phaye ko hani hai lukrong no tai wesa baksa কক্তুক রোগ পকজক তো না হাইন হাই কক্তুক নম্বর সাই রিফের না চিনরণী কক্তুক নম্বর খা নই থাম নই দক নই বা বা একবা টু থ্রি টু সিক্স টু ফাইভ ফাইভ উস্কাঙ্গ জিরো থ্রি এইট ওয়ান রি খাই নাগান হাইকে সঙ্গবাই কিরং মানানো হরিকে সঙ্গ তাব কক দুক তুই কৃং নাই তো করি খেও হাই নাই নাইলাইগ্রা না কক্তুন খসল আইফিরা না হমন শিহরকা ননীগোপাল দেববর্মা ঈশান ঠাকুরপাড়া নবশান্তিগঞ্জ বাজার সিপাহি জেলা ত্রিপুরানী বড় শৈহরকা চিনি শ্রী সিতিনি থংমং একবা খেলা রকম রুগী আউখং বিসংতই পান্ডারক খাইকে বেলেগে জানাই হই বড় সঙ্গন কক বিটি রহরকা আও বেলে বেলেগে হামবাই তৈ লামসগো তাক ককরানো নি অ নাংকুকমা কক বিটি সঙ্গন সাহরম বাবে নি অ কক বিটি ন বেলেগে আংব খান নাংজাকা তাই চাব সাজাকা হাইনি বাকি আং অরণী পান্ডা নাইকল নাই অকরা রগ্ন একবা অজামা রগ্ন নি অ কক বিটি রিমা রগ্ন আং দাঁতি দাঁতি ন তোনান তাই কাহামকে সাইখানা রেওয়ানা আও কক দুক তো কৃং মালায়ক হাই হাই সক তুন খসলাইফিরা না অবন শইকীয়া নয়ন কুমার দেববর্মা তৈজলিং কামি টকসাপাড়া বিশ্রামগঞ্জ সিপাহীজলা ত্রিপুরানী বড় শৈহরকা আউখানী বিসংতৈ ব কগলব বিনি কগলব সৈজাক রকম আওয়াই খাইন মসঙ্গ তাই কগলব ব নগ হাইন সৈ দ সব বিনি কগলব ব সৈজাক গবং মানো হাইফেন বিনিয় কগলব রং নব আউখানী বিসংতি রগ আওয়াই খাইনি মসংজাগ রাইডারক সাকে সাখানী বড় শৈহরকা আও বেলে বেলেগে নন লামসগো নি কগ্রুবাই পান্ডাব কগলব সানা মসংমানী একবার আওয়াই খাইনি মসংমানোর জংবাই কেরমান বাকে আও নি কক্লব রক সৈজাক রকন চিনর ফাই পইলা জমারে ফাইকে জানাই অরণী অজমারক আবন নাই নি সৈজাক কক্লব রকন নাই আউই খাইতক একবার খাইমানতক অমা হেন সাইমানকে একবার নাইখানকে নন রিংহরানো তাই নাই গরঙ্গানো হাইন বাকে নাদক সিদক ফাই চিনি অকব্রক খতল ফাই অরণী পান্ডা নাইকল নাই ফানরকবাই ফাই মালায়ী নি অকগ্লব কগ্লব রং তুবই ফাইকেন চাকুক নাই আও আশুকজার তো কগ্লব রক কক্তুন রক সাহরমনি সৈহমান আবরং পড়ে লাইখা খানা লাইখা তাই কক দুক্তিব খরকজা খরংনি বাই কক গরং লাইখা কসারমা জর ফারিকে সঙ্গ কিসাসক রসা মং রক খানা লাইন রসা মং খানা লাইন কতাল রাঙ্গিনী বাই মনোরঞ্জন দেববর্মানী খুক্তি

আশিক জারক খানা কে রেসামং রেসামং খরং রেখা মনোরঞ্জন দেববর্মা তাবো খানাবাই সেবগো বরকলাংমনি ককিসা NICL ল এসিস্টেন্ট আজক থাই বেবাগী বুক চতঙ্গ বারা খাই আর কইবলেনকে রংমারি নাঙ্গ বিএ বিকম বিএসসি বিসিএ বি বিটেক আপন তুই গ্রেজুয়েট ডিগ্রি পাস উজাগনা নাই উমর হংকে বিসি নিশি সানিসিমি থামসি তাই খাতিজা রংবাগে রাজ্য তুই জেতমনে আপন বাই অনলাইন বিসং তুই কবিলেন পাইথাক সাল ও অগস্ট দানি সাল সিনি সাল বিসং রহনা নাই কম্পিউটার বিসং তুই আমজমাই অগস্ট দানি সাল নিশি সিনিব দেখাইছে দঙ্গ শর্ট সার্ভিস কমিশন আর্মি ও আর বেবাই দঙ্গ বুক চাহুক থাই থামরা বাজি খাই রংমারি বিই বিটেক পাস উজাগনা নাই উমর বিসি নিশি নিশিমি নিশি সিনি বিসং অনলাইন বিসং তুই কবিলেন অব বহাইন পাইথাক সাল অগস্ট দানি সাল সিনি সাল বিসং রহনা নাই পেয়াবা ও জায়গাও ইন্টারভিউ ইন্টারভিউ নাই সেপ্টেম্বর তালানো পেয়া বিনি সালমারি রক থাই রকমকে কল লেটার বিসং তুই সাই সাবজাগানাই সাজাক খা বে কেসা দঙ্গ টেকনিক্যাল এসিস্ট্যান্ট ট্রেনি এনআইটি আগরতলা বেবাকি দঙ্গ কাইব্রে আচুক থাই রংমারি বিই বিটেক ডিগ্রি পাস জাগনা নাই বিসি নৈশিব্রী বিসং উমর নাই অবহাইন কবিলেনি পাইথাক সাল অগস্ট দানি সাল সিনি সাল বিসং রহনা নাই তাই অবনি আমজমং সৈমং আমজমং ইন্টারভিউ সালমারি রক তাই থাই রক হে অবহাইন কল

0: আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিজ্ঞান প্রযুক্তি এবং ক্রীড়া ক্ষেত্রে দেশের অগ্রগতি যুব সমাজের হাত ধরেই চালিত হয়েছে। অন্ধ্রপ্রদেশের ভোগপুরামে আজ আল্লুরি সীতারামা রাজু আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে প্রদেয় করের অতিরিক্ত কিস্তি হিসেবে 1,09,019 কোটি টাকা মঞ্জুর করেছে। পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে ধৃত জৈশি মোহাম্মদ জঙ্গি হামিম মণ্ডল ও তার সহযোগীরা দিল্লির যন্তর মন্তরের ছাত্র বিক্ষোভেও নাশকতার ছক কষেছিল বলে এসটিএফ জানিয়েছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল 2026 লোকমান্য তিলক জাতীয় পুরস্কার পেয়েছেন। কমনওয়েলথ গেমসে ভারতীয় বক্সার জ্যাসমিন লাম্বোরিয়া এবং প্রীতি পাওয়ার আজ নিজ নিজ বিভাগে সোনা জিতেছেন। 30টি পদক নিয়ে ভারত বর্তমানে তালিকার ষষ্ঠ স্থানে। বিশ্ববিখ্যাত নেপালি পর্বতারোহী নির্মল পূর্জা পাকিস্তানের ব্রড পিকে ভয়াবহ তুষার ধসের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন। আজ সেই বিস্তারিত খবরে। বিজ্ঞান প্রযুক্তি এবং ক্রীড়া ক্ষেত্রে দেশের অগ্রগতি যুব সমাজের হাত ধরেই চালিত হয়েছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। কর্ণাটকের মাইসুরুতে স্বামী বিবেকানন্দ সাংস্কৃতিক যুব কেন্দ্র বিবেক স্মারকের উদ্বোধনের পর তিনি বলেন, স্বচ্ছতা অভিযান, জল সংরক্ষণ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে যুব সমাজকে আরও বেশি করে এগিয়ে আসতে হবে। দেশের যুবরাই বিশ্ব উন্নয়নের চালিকা শক্তি হয়ে উঠছে বলে তিনি জানান।
1: স্বামী বিবেকানন্দজি युवाओं की शिक्षा को राष्ट्र निर्माण का मजबूत आधार मानते थे। उन्होंने स्वयं ये देखा था कि कैसे दुनिया के देश अपने युवाओं को शिक्षित बना रहे हैं, लेकिन दुर्भाग्य से तब भारत गुलाम था। उस दौर से लेकर अब तक भारत के युवा ने एक लंबी यात्रा तय की है। आज युवा दुनिया के विकास को गति दे रहा है। आज भारत की अर्थव्यवस्था सबसे तेजी से आगे बढ़ रही। भारत के युवाओं के सामर्थ्य से
0: 1892 সালে স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক মাইসুরু সফরের স্মরণে এই স্মারক তৈরি হয়েছে। কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার, রাজ্যপাল থাবারচাঁদ গেহলাত এবং রামকৃষ্ণ মঠের সভাপতি শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিবেক স্মারকের চারপাশ ঘুরে দেখার পর শ্রী মোদী স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রী বলেছেন, পরিকাঠামো এবং শিল্পক্ষেত্রে অগ্রগতির ফলে অন্ধ্রপ্রদেশে উন্নয়নের গতি ত্বরান্বিত হয়েছে। স্বর্ণ অন্ধ্র ও বিকশিত ভারতের স্বপ্ন বাস্তবায়নে কেন্দ্র প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানান। ভোগপুরামে আজ আল্লুরি সীতারামা রাজু আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করে এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে বিমানবন্দর, সড়ক এবং পরিকাঠামো সহ বিভিন্ন ক্ষেত্রে প্রায় 18,000 কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের কাজ চলছে। শ্রী মোদী নতুন বিমানবন্দরটিকে অন্ধ্রপ্রদেশের বিশেষ করে উত্তর অন্ধ্রে উন্নয়নের এক মাইলফলক বলে বর্ণনা করেন। তিনি বলেন, স্বাধীনতা সংগ্রামী আল্লুরি সীতারামা রাজুর নামাঙ্কিত এই বিমানবন্দর ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেম এবং জনসেবামূলক কাজে অনুপ্রাণিত করবে। ভারতের অসামরিক বিমান চলাচল ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়নের সাক্ষী হচ্ছে বলে শ্রী মোদী জানান। দেশে বর্তমানে বিমানবন্দরের সংখ্যা বৃদ্ধি পেয়ে 166 হয়েছে। 2014 সালে তা ছিল 74। উড়ান প্রকল্প সাধারণ নাগরিকদের জন্য বিমানের ভ্রমণকে আরও সাশ্রয়ী করেছে। 2047-এর মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে অন্ধ্রপ্রদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

0: मुझे पूरा विश्वास है आज यहां जितने भी प्रोजेक्ट की शुरुआत हुई है, जिनकी नींव रखी गई है, वो सारे प्रोजेक्ट स्वर्ण आंध्रा और विकसित भारत के संकल्प को पूरा करने में बहुत बड़ा योगदान देंगे। आंध्र प्रदेश विकसित भारत के सपने को पूरा करने के लिए एक बहुत बड़ा ऊर्जा स्रोत बन रहा है। मैं एक बार फिर इन सभी परियोजनाओं के लिए आंध्र प्रदेश के लोगों को बहुत बहुत बधाई देता हूं।
1: প্রধানমন্ত্রী আগামীকাল ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বিকশিত ভারত সংকল্প অভিযানের জন্য নেশামুক্ত যুব কর্মসূচির সূচনা করবেন। এর সঙ্গেই 100 সপ্তাহ ব্যাপী দেশের জনভাগিদারী প্রচারাভিযানের সূচনা হবে। দেশের 10,000-এরও বেশি স্থান থেকে যুবকরা এতে অংশগ্রহণ করবেন। মাই ভারত স্বেচ্ছাসেবক, মাই ভারত ন্যাশনাল সার্ভিস স্কিমের স্বেচ্ছাসেবক, যুব ক্লাব, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এনজিও, শিল্প সংঘের যুব শাখা এবং 125টিরও বেশি আধ্যাত্মিক প্রতিষ্ঠান ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যোগ দেবে। কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে প্রদেয় করের অতিরিক্ত কিস্তি হিসেবে 1,09,019 কোটি টাকা মঞ্জুর করেছে। রাজ্যগুলির উন্নয়নমূলক কাজে গতি বাড়াতেই এই উদ্যোগ। সবচেয়ে বেশি 19,208 কোটি টাকা পাচ্ছে উত্তরপ্রদেশ। পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ হয়েছে 7,866 কোটি টাকা। এই অর্থ পরিকাঠামো উন্নয়নের কাজে রাজ্যগুলি ব্যয় করতে পারবে বলে জানা গেছে। 2026-27 মূল্যায়ন বর্ষের জন্য চলতি বছরের 31 জুলাই পর্যন্ত 5,90,00,000-এর বেশি আয়কর রিটার্ন দাখিল হয়েছে বলে আয়কর দপ্তর জানিয়েছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে করদাতাদের ধন্যবাদ জানিয়ে আয়কর দপ্তর বলেছে, তাদের আস্থা এবং নির্ধারিত সময়ের মধ্যে আইটিআর দাখিল দেশের উন্নয়নে শক্তি যোগায়। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে ধৃত জৈশ-ই মোহাম্মদ জঙ্গি হামিম মণ্ডল ও তার সহযোগীরা দিল্লির যন্তর মন্তরে ছাত্র বিক্ষোভেও নাশকতার ছক কষেছিল বলে এসটিএফ এর আইজি গৌরব শর্মা জানিয়েছেন। হামিম এবং তার বান্ধবী অর্পিতা সরকারের গ্রেপ্তারির পর তদন্তে এই তথ্য উঠে এসেছে বলে আজ এক সাংবাদিক বৈঠকে শ্রী শর্মা জানান।
2: দিল্লিতে যে আমাদের যে যন্তর মন্তরে যে রিসেন্টলি স্টুডেন্ট প্রোটেস্ট হলো, সেখানে দেওয়ার আস্কিং হিম ও পুলিশ ইউনিফর্ম কোনো মতো অ্যারেঞ্জ করে ওখানে গিয়ে কোনো নাশকতার একটা প্ল্যানিং ছিল, কোনো একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করার প্ল্যানিং ছিল।
1: তিনি বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও টার্গেট করা হয়েছিল। দিনভর মুখ্যমন্ত্রীর গতিবিধির ওপর নজরদারি করাই ছিল হামিমের কাজ। ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে ধৃত অর্পিতাকে আজ বর্ধমান আদালতে তোলা হলে বিচারক 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ এর আওতায় বেশ কয়েকজন আবেদনকারীকে শংসাপত্র প্রদান করেছেন। নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, গুজরাট ও রাজস্থানের মতো পশ্চিমবঙ্গ সরকারও সিএএ তে আবেদনের নিষ্পত্তি করতে পারবে। এ ব্যাপারে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্য সরকারকে ছাড়পত্র দেবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব আশ্বাস দিয়েছেন, এক মাসের মধ্যেই রাজ্য সরকারকে সিএএ আবেদনের নিষ্পত্তির অনুমতি দেওয়া হবে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল 2026-এর লোকমান্য তিলক জাতীয় পুরস্কার পেয়েছেন। মহারাষ্ট্রের পুণেতে আজ লোকমান্য বালগঙ্গাধর তিলকের 106তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁকে এই পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানে শ্রী শাহ বলেন, দেশের জাতীয় নিরাপত্তাকে শক্তিশালী করতে অজিত দোভাল অসাধারণ অবদান রেখেছেন। দেশের প্রতি তাঁর অবিচল সেবা ও ভালোবাসার স্বীকৃতি হল এই পুরস্কার।
3: অজিত দোভালজি কো পুরস্কার দেনে কে লিয়ে उन्होंने मुझे बुलाया। कोई व्यक्ति जब समाज के किसी भी क्षेत्र में बहुत बड़ा काम करता है तब वो व्यक्ति नहीं रह जाता, वो इससे आगे कई गुना आगे निकल जाता है। और समाज का दायित्व है, उत्तरदायित्व है कि ऐसी व्यक्तियों का सम्मान करे। ऐसी व्यक्तियों का जब सम्मान होता है तब समाज के कृतज्ञ भाव का तो एक प्रकार से निर्वहन होता ही है, क्योंकि जिन्होंने पूरा जीवन समाज के लिए दिया उनको पुरस्कृत करना वो समाज का उत्तरदायित्व है।
1: অজিত দোভাল বলেন, লোকমান্য তিলকের দেশপ্রেম, আত্মত্যাগ এবং দায়িত্ববোধের আদর্শ যুব সমাজকে অনুসরণ করতে হবে।
4: ভারত কা বিকাশ কই লোগো কে লিয়ে, কই দেশো কে লিয়ে, কই ইন্টারেস্ট কে লিয়ে, উনকে লিয়ে ইয়ে খাতা, দেশ কে ইন্টারেস্ট কো সোচিয়ে, দেশ কে ইন্টারেস্ট মে কাম করিয়ে, আপনি হর উসকো আপ আগে বাড়ানে কে লিয়ে আগর একজুট হোকে চলে তো উতনি দূর ভি নহি হ্যায়। আজ হাম বহুত ভাগ্যশালী হ্যায়, হামারে দেশ মে এক এসা নেতৃত্ব হ্যায়, হামারে দেশ কে অন্দর এক এসা বাতাবরণ হ্যায় জাহাঁ পর হাম আপনে আপকো শক্তিশালী বনা সকতে।
1: স্পেনের সিয়োতা সীমান্তে মরক্কো থেকে আগত অভিবাসীদের পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 67। গত এক সপ্তাহে

থেকে প্রায় 50,000 অভিবাসী স্পেনে প্রবেশ করেছে। এদিকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তাদের দেশে অনিয়ন্ত্রিতভাবে অভিবাসীদের অনুপ্রবেশের এই ঘটনার প্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়নকে এক জরুরি বৈঠক ডাকার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেছেন, এই ধরনের অনুপ্রবেশের ঘটনা প্রতিরোধ, অভিবাসীদের জন্য মানবিক সহায়তা সহ বিভিন্ন বিষয়ে ইউরোপের সমস্ত দেশকে একজোট হয়ে সিদ্ধান্ত নিতে হবে। গ্লাসগোতে কমনওয়েলথ গেমসে 8টি সোনা, 15টি রূপো এবং 7টি ব্রোঞ্জ সহ 30টি পদক নিয়ে ভারত বর্তমানে তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে। ভারতীয় বক্সার জ্যাসমিন লাম্বোরিয়া এবং প্রীতি পাওয়ার আজ নিজ নিজ বিভাগে সোনা জিতেছেন। মহিলাদের 54 কেজি বিভাগে প্রীতি কানাডার স্কারলেট ডেলগাডোরকে 5-0 পরাজিত করেন। মহিলাদের 57 কেজি বিভাগে উত্তর আয়ারল্যান্ডের মিখাইল ওয়ালশকে হারিয়ে 5-0 হারিয়ে দেন জ্যাসমিন। প্যারা অ্যাথলেটিক্সে পুরুষদের শর্টপার্ট F57 ইভেন্টে সোমন রানা সোনা এবং শুভম জুয়েল রূপ পেয়েছেন। বিশ্বখ্যাত নেপালি পর্বতারোহী নির্মল পূর্জা পাকিস্তানের ব্রডপিকে ভয়াবহ তুষার ধসের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন। বয়স হয়েছিল 43 বছর। 14 পিক্স খ্যাত এই কিংবদন্তের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বিশ্ব। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিজ্ঞান প্রযুক্তি এবং ক্রীড়া ক্ষেত্রে দেশের অগ্রগতি যুব সমাজের হাত ধরেই চালিত হয়েছে। অন্ধ্রপ্রদেশের ভোগপুরামে আজ আল্লুরি সীতারামারাজু আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। খবর শেষ হলো।

0: আকাশবাণী আগরতলা কোকতুমা পরি ও সবিতা দেবর্মা তিনি কোকতুমা বোবাক রঙখা মন্ত্রী যুবক রক নরেন্দ্র মোদী খানা নেশা মুক্ত যুব ফর বিকশিত বারাত সংকল্প সামঙ্গতাং পান্ডাতেই চেঙ্গি রুবানা মন্ত্রী রক প্রফেসর ডাক্তার মানিক শাহ সাকা থেইরিমা কাইসা কতর সামুসিমি আব কাইসা হদানি বাগৈ ফ্লাই থাই হাস্তে লুকু লেখামুংনি পুইলা বেরাম ওলনৈ লেখামুং তে নিশিমি চেঙ্গ্রাখা নক লেখামুংনি সামু গ্লাসগো কমনওয়েলথ গেমস লাইবুমাস নামই ভারতনি পৈলা যদু রাংসাক সকাটমান খা তীরপ্রাণী অস্মিতা দে তাবু কক তোমার শুক্রবই মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী খানা নেশা মুক্ত যুব ফর বিকশিত ভারত সংকল্প সামং বতাং পান্ডাতই চেঙ্গিরওয়ান শিকলাতাই থং নাইখুংনি বিশিং মাই ভারত তীরপ্রাণী তৈদুল মুংবাই নেশা মুক্ত যুব ফর বিকশিত ভারত সংকল্প অভিযানী হাস্তে বেরেমনি পান্ডা খানা তীরপ্রাণী কেন্দ্র রুংনক ইয়ুঙ্গ সংসা জাগান পান্ডাও নারওয়াই বক্রক অঙ্গি মান জাগান হাস্তে ফা ইন্দ্র সেনারে দিনালো হাস্তেনি জুদা জুদা বাবাইনি সরংনাই জগ্রক মাই ভারতনি বাইথং মুচুঙ্গি সামুং তাংনাই এনএসএস সিকলা মথা হাফাংনি অফিসারক নখবই জুদা জুদা বাবাইনি অজারক পান্ডাও মানজাগান অসামুং বুতাঙ্গ দাদাকশিদাক ভার্চুয়াল তৈ কক লাম সালাইমুং ফেক মুং কার্জাক স্নাম সমাই তাংমা হুকুমো রুকজাক পান্ডা তাই বিকশিত ভারত এট দ্য রেট নৈশাই ব্রিচিসিনি বিশিনি বিশিঙ্গ ফেক মুং কার্জাক ভারত সংসাই তিসানা নাহার মুং নতই হজাক মুং সামুং বুতাং খ্লাই জাগান তিনি আগরতলা কক্তুমা থুমনাই রকনি থুমম কক্ন শাখা মাই ভারত হাস্তেনি দাগি ফাং মেহবুব আলম লস্কর তাই ডিস্ট্রিক্ট ইউথ অফিসার অজিত কুমার গ্লাসগো কমনওয়েলথ গেমস লাইবুমাস নামই ভারতনি পৈলা যদু রাংসাক সকাট মানখা তীরপ্রাণী অস্মিতা দে ব্রীরকনি সের ব্রিজিজার যদু ফাইনাল কানাডা বাই হেইডি কুয়াচকন মেচেনি কপলাই অংখা শালগ্রা ত্রিপুরা জেলানী বেলুনিয়া বখাক্সেনি শালগ্রা সুনাইশ্বরী কামিনি অস্মিতা দে অ থংমুঙ্গ ইয়াফ্রি রেখা থংমুং পর্ষদ বেলুনিয়া সেন্টার তাই ত্রিপুরা স্পোর্টস স্কুলনি সিমি তাবুক উত্তরপ্রদেশ নাইমথাংনি সামুঙ্গ এথলিট ভূপালনি খেলো ইন্ডিয়া সেন্টার শালকুদুকমা রমই সামুংখ্লাই দঙ্গ বিনি অ কাহাম থংমুংনি কোচ বাই বুমা বুফা যত হাস্তেনি লুকরকন মখাংচিং সারিখা বনখা কাহাম ইয়াফারকা ত্রিপুরানি মন্ত্রী অগ্রা তাই থংমন থংমন্ত্রী টিঙ্কু রায়শাখা বেলুনিয়া আমসাইনি অস্মিতানি কাহাম থংমুংনি বাগৈ হাস্তে তাই হাকতর খা বাজা যাক মন্ত্রীগ্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা অস্মিতানি কপলাই এংমানি থিনাঙ্গ তীরব্রানি বুড়ি তাই চেলা বুসারকন থংমুঙ্গ তাইব খা থাংসারওয়ান ইয়াঙ্গ ব্রীরকনি সের বাচিসিনি বক্সিং বেদেগ রাংসাক সকাট মানখা জেসমিন লম্বরিয়া দায় সের বাচি ব্রী বেদেগ প্রীতি পাওয়ার রাংসাক মেডেল মানখা যত মিলিউই তাবুকশেক জরা ভারত মেডেল মানখা কাই থামসি আরো নিবিসিংগ কাইচা রাংসাক কাইচি বারু ফাই তাই কাইসিনি তামা গ্লাসগো কমনওয়েলথ গেমস যুদু বাতাইমুঙ্গ সের ব্রিচিজার বেদগ হাকতরনি অঙ্গৈ রাংসাকনি মেডেল মানি লাইবুমাস নামকা হাস্তেনি সাজক অস্মিতা দে খনাদি আবনতই কাইসা কক্মু
1: দক্ষিণ সুনাইশরী কামিনী অস্মিতা দে গ্লাসগো কমনওয়েলথ

0: ন্যামছ রাংসাক নি সকাত মানেই লাইবুমাস নামকা হাসতে নিব সাজেক অস্মিতা।
1: খেলোনিয়াতে আমি যখন ছিলাম তখন তো এক দুই বছর আমি জুডো করেছিলাম, এরপরে আমি স্পোর্টস স্কুলে এসে পড়েছিলাম। তো যখন আমি ত্রিপুরা স্পোর্টস স্কুলে ছিলাম তখন আমি বাড়িতে কোনো কোনো সময় মানলাম যাওয়া হতো।
0: অস্মিতানি অ কাহামান মারি মান মান রোগী খা তংথক যাক অস্মিতানি বুমা স্রাইজরানি সিমি চবা খাই তরমা কক্ন কাশাই ফাইকা বুমানি খুগ হায়ুংনি হায়াও রাংসাক সকাত মাননাই অস্মিতানতেই খা তংথক যাক নকারিনি লুকুরকব।
2: তখন তাই ক্লাস ফোর পড়তো মধ্যে শোনাইছিল স্কুলে, এখান থেকে বিনা ম্যাডামে

0: পাইছে আর কি।
1: আমাদের গ্রামের সাথে সাথে বিলোনিয়া এবং রাজ্যের নাম বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছে। আমরা গ্রামবাসীরা অস্মিতার আরো আরো অনেক সফলতা
2: রাংসাকনি সকাত মানমানি বিশিংতই হাকতর হাস্তেতেই বিলোনিয়া দক্ষিণ সুনাইশরি আমচাইব তাবুক লুকুরকনি খুগ সালাইজাকমানি থাইঙ্গি বাচাখা খরক সারা চার্চি রেজাক ভারতনি লুকুরকনি রুয়াই তেই খা কাহামানই হাকতনি জুডুকারকনি বিশিঙ্গ পুইলা ও বাতাই লাইমাও রাংসাক সকাত মানই লাইবুমাও থাই সামই নাহারকা অস্মিতা দক্ষিণ হাঙ্গর নিশিমি বিপ্লব বৈদ্যনি কক্ষুম কক্তমা খতল নিশিমি আং বিপূর্ণা আকাশবাণী আগরতলা।
3: আগরতলা আউলি হাপাং মেডিকেল কলেজ নো সেন্টার অব এক্সেলেন্স নামই তিসানা নাহারে তিনি রামকৃষ্ণ মিশন বাই মংসৈর লাইখা তিনি আগরতলা হাপাং মেডিকেল কলেজ নি ফিল নৈসি নৈ বিশি পুংমানি পান্দাও মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহার শাখা জিবিপি শাখামনি শেব রুমা লগি লগি শ্রুংমুং চেরি নাইমা তাই সুপার স্পেশালিটি নি শেব সাপ সালচি সালকা আমসাইনি নাংকুকমা থাই এঙ্গি বাচাখা পান্দাও আসামনি তৈতরমাও দেরাজাক রত্ন এটিজিডি নি বখাক্তৈ খ সারাশাই রং ইয়াফার জাখা বসং নাইমথাং এডভাইজার অজিত দুবাল ন তিনি পুনেও সংসাজাক পান্ডা কাইশ লুকুমানো তিলক বসং সকাত নৈসাই নৈচি দক ইয়াফার জাখা লুকুমানো বালক গঙ্গাধর তিলকনি ফিল ছাড়া দক থৈমা সালনো রুগৈ লুকুমানো তিলক মৈতো ত্রাস বাই সংসাজাক অ সকাত কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিনি ইয়াগো ইয়াফারি রুও পান্ডাও কক নারগমা মচাং শাহ শাখা ভারতনি বসং নাইমথাং ক্রাক ক্লাইমাও অজিত দুবালনি কতর বার্জা তঙ্গু বসাকা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদিনি তৈদুলমং বাই বসং নাইমাথাং বাবায় কিসাসক নাংকুকমা কক চকমুং ক্লাইমাও ব নাংমা বার্জা ইয়াসাকজাক হাস্তে লুকু লেখামুংনি পুইলা বেরম উলনৈ লেখামুং তিনি সিমি চেংজাগানে নক লেখামুংনি সামুং আবো তঙ্গানো আগস্ট তালনি থামসি শালমারি জরা মিয়া হর দামসি নৈয় পাইখা বাইথাং লেখামুংনি সামুং লুকু লেখামুং নাই নাইখুংনি দাগিফাং রতন বিশ্বাস শাখা হাকতর তাবুক নপুইলা ডিজিটাল লেখামুংনি চেংজাক্কা মোবাইল এপ্লিকেশন তাই ওয়েব মনিটরিং সেব বাই কক থুম থুমনা চেরি নাইমা তাই নাইকল মং খ্লাইজাগি দঙ্গ হাস্তে লুকু লেখামুং উল নৈ বেরেম নৈসাই নৈচিশিনি বিশিনি ফেব্রুয়ারি তাল চেংজাগান আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খনাই তংবায়ো আকাশবাণী কক্তমা আপডেট মানানি বাকি লগ ইন ক্লাইডি www.newsonair.com নিউজ অন এআইআর অ্যাপস ফলো ক্লাইডি হদালাম ফেসবুক তাই এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ তাই ইনস্টাগ্রাম পেজ এআইআর নিউজ এলার্টস নাইদি অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর আবন কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্র নিয়ে কক্তমা আপডেট মানাখে এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআইআর নিউজ আগরতলাতে ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা নাইনানি নাঙ্গানা মন্ত্রীরকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা শাখা থৈ রিমা কাইশা কতর সামংসিমিয়া আব কাইশা হদানি বাগৈ ক্লাইথাই তিনি আগরতলা এগিয়ে চল সঙ্গবাই সংসাজাক থৈ রিমা শিবির ন চেঙ্গে অকক্ন শাখা মন্ত্রীয়করা ব শাখা থৈ রিমা সিমিয়া শাকনি মানৈ দান ক্লাইমা তুই ব হজাকমুং বাংরানি নাংথাই হাস্তে শাক খাম সেপন তুই শুক্রবৈ কক নারকমাও মন্ত্রীয়করা শাখা শাক খামনি কাহাম সেপ রাও হাস্তে হাপাং শাকথারি সামুং তাঙ্গৈ তঙ্গ শিবির খরক দক্সি বাইথাং মুসঙ্গৈ থৈ রেখা উদয়পুরনি বসং লাহার চারনি কক চাব তিসাজাক বাইপাস রুটস নাম মানতই রাংমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় তিনি গরংজাক আমসাই রত্ন বেড়াইনাইখা বিনিলগি আরো তঙ্গ পি ডাব্লিউ ডিনি নাইখুংনি তাংক্রা কিরণ গীতে আমসাই হামক্রাই নাইখুংনি দাগিফাং ডক্টর তমাল মজুমদার টি ইউ ডি এ নি সামংচারিনাই ইঞ্জিনিয়ার নিত্য কুমার জমাতিয়া এন এস আই ডি সি এল নি অফিসারক বেড়াইনাইমা পাই রাংমন্ত্রী শাখা আমা ত্রিপুরেশ্বরী মান্ডব ন কিটিঙ্গি শালব্রুম টংথারন চাজাকনাইর কুথুমানি বাংমানি নুকজাগ থিনাঙ্গ থাংলাইশু বাংমানি হলিরেমাও বাংমানি সিমি মা বাড়ি বাকমানি সিমি মা বাড়ি মা বাড়ি জরা বা কিলোমিটার বসং লাহার ন বাইপাস লাহার স্নামনানি ওয়ানসুক্তাং নাহারজাখা তিসাজা ককচাব ও লাহার বাকমা টেপানিয়া জামজুরি তাই উদয়পুর রেল স্টেশন আমসাই তাই মা বাড়ি মান্ডব গানা বসং লাহার চার বাই মানজুকনানি বাগৈ চেরি নাইজাখা এন এফ রেলওয়ে লামদিং বদরপুর সেকশনে বিশিং নিউ হারে গং যাও স্টেশন দেরামাও ক্লাইজাক কাইনি রেল লাইন্স নাম মুংনি সামুং তাংজাগি তঙ্গ আবনরগৈ থাম নম্বর লাইনটুই তরুক তরুক ট্রেন থাংলাইশো ক্লাই তঙ্গ অমহাই তংহালক নরগৈ কিসাসক ট্রেন থাংলাইশো

আরে রেখা যাক তাই জরা স্লাই যাখা এন এফ রেলওয়ে নিব খাকতি সাজাকা 15650 নারেঙ্গি আগরতলা এক্সপ্রেস খানা নারেঙ্গিনি সিমি হর দামচি সতী থামচি আগরতলা ফাইনাল লামরুয়ান 15649 আগরতলা নারেঙ্গি এক্সপ্রেস খানা আগরতলা সিমি হর দামচি সতী থামচি নারেঙ্গি থামা লাম রুয়ান বিস্কাং দামনি চিবরীয় হাস্তিনি বেবাক হাঙ্কর কবং ওয়াতি ওয়াইমানো হনে হজাক মুরখা নবার্তি বার নাইকুংখানা সালনি টংমারি সাকাও থামসি ব্রি ডিগ্রিতে খামাও নৈচি দক ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি টংগন কক্তমা পাইনেন সিকাং কক্তমা বুয়া রতে বাসে সাফির মন্ত্রী বক্রং নরেন্দ্র মোদী খানা নেশা মুক্ত যুব ফর বিকশিত ভারত সংকল্প সামুগুতাং পান্ডতি চেঙ্গিরওয়ান মন্ত্রী অক্র প্রফেসর ডাক্তার মানিক সাহা থিরিমা কাইশা কতর সামুংসিমি আবো কাইশা হদানি বাগে খেলায় থাই হাস্তে লুকু লেখামুংনি পুইলা বেরাম উলনৈ লেখামুংনি তিনি সিমি চেঙ্গজাখা নক লেখামুনি সামং গ্লাসগো কমনওয়েলথ গেমস লাইবুমাস নামে ভারতনি বুইলা যদব রাংসাক সকাটমান খাতির প্রাণী অস্মিতা দে কক্তমা তিন নিবাগে অরণ্যপাখ্যা উল্লেখ কক্তমা আওয়াই এঙ্গন খনা ফুং দামসিনী সতীব্রী জীব

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সোমা চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, আগরতলা সরকারি মেডিকেল কলেজের সঙ্গে আজ রামকৃষ্ণ মিশনের মৌ স্বাক্ষরিত। ত্রিপুরার সোনার মেয়ে অস্মিতাদের সাফল্যে গর্বিত গোটা রাজ্যবাসী। আজ থেকে শুরু হল ত্রিপুরায় গৃহ সম্পত্তি গণনার কাজ। আগামীকাল নেশামুক্ত ইয়োবা ফর বিকশিত ভারত সংকল্প অভিযানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আগরতলা সরকারি মেডিকেল কলেজকে সেন্টার অব এক্সেলেন্স গড়ে তোলার লক্ষ্যে আজ রামকৃষ্ণ মিশনের সঙ্গে মৌ স্বাক্ষরিত হয়েছে। আজ আগরতলা সরকারি মেডিকেল কলেজের 22তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন, জিবিপি হাসপাতাল চিকিৎসা পরিষেবার পাশাপাশি শিক্ষা, গবেষণা ও সুপার স্পেশালিটি পরিষেবায় উত্তর পূর্বাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হয়ে উঠেছে। অনুষ্ঠানে আসামের বন্যা দুর্গতদের জন্য এটিজিডির পক্ষ থেকে 1,00,000 টাকা প্রদান করা হয়। আগরতলা সরকারি মেডিকেল কলেজের 22তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ আগরতলার হেরিটেজ পার্ক সংলগ্ন এলাকায় পথ চলতি মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ডাক্তার কনক চৌধুরী সহ এজিএমসির অন্যান্য চিকিৎসকগণ। আগরতলা সরকারি মেডিকেল কলেজের অ্যালামনি অ্যাসোসিয়েশনের 22তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ বিলোনিয়ায় রক্তদান শিবির ও শিশুদের বর্ষাঙ্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রক্তদান শিবিরে 26 জন স্বেচ্ছায় রক্তদান করেন। বিলোনিয়া পৌর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার জ্যোতির্ময় দাস প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গ্লাসগো কমনওয়েলথ গেমসে ইতিহাস রচনা করে ভারতকে প্রথম জুডো স্বর্ণপদক এনে দিলেন ত্রিপুরার অস্মিতা দে। মেয়েদের 48 কেজি জুডোর ফাইনালে কানাডার প্রতিপক্ষ হেইডি কোয়াচকে হারিয়ে এই সাফল্য অর্জন করেন তিনি। দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমার দক্ষিণ সোনাইছড়ি গ্রামের সন্তান অস্মিতার এই ক্রীড়া সাফল্য শুরু হয়েছিল ক্রীড়া পর্ষদের বিলোনিয়া সেন্টার ও ত্রিপুরা স্পোর্টস স্কুল থেকে। বর্তমানে উত্তরপ্রদেশ পুলিশে কর্মরত এই অ্যাথলিট ভোপালের খেলো ইন্ডিয়া সেন্টারে দীর্ঘ সময় কঠোর অনুশীলন করেন। তার এই অবিস্মরণীয় সাফল্য কোচ, বাবা মা, স্বজন এবং রাজ্যবাসীকে উৎসর্গ করেছেন। তাকে শুভেচ্ছা জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রী। ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় বলেছেন, বিলোনিয়ার প্রত্যন্ত এলাকা থেকে উঠে আসা অস্মিতার এই সাফল্যে রাজ্য তথা দেশ গর্বিত। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, অস্মিতার এই অভাবনীয় সাফল্য ভবিষ্যতে ত্রিপুরার ছেলেমেয়েদের খেলাধুলায় আরও উৎসাহিত করবে।

0: ও তাদের সফলতার জন্য মনোবল বৃদ্ধি করবে। একই সঙ্গে ভারতের গেমসে মেডেল জয়ের ধারা অব্যাহত। মেয়েদের 57 কেজি বক্সিং বিভাগে সোনা জিতলেন জেসমিন লম্বরিয়া ও 54 কেজি বিভাগে প্রীতি পাওয়ার সোনার পদক জিতেছেন। সব মিলিয়ে পর্যন্ত ভারতের পদক সংখ্যা হল 30, যার মধ্যে 8টি সোনা, 15টি রুপো ও 7টি ব্রোঞ্জ। উদয়পুরে 8 নম্বর জাতীয় সড়কের প্রস্তাবিত বাইপাসের সম্ভাব্য রুট তৈরির লক্ষ্যে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আজ সংশ্লিষ্ট এলাকাগুলি পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্তে, মুখ্য বাস্তুকার অনুপ দাস, নগরোন্নয়ন দপ্তরের অধিকর্তা ডক্টর তমাল মজুমদার, টিইউডি এর মুখ্য প্রকৌশলী নিত্যকুমার জমাতিয়া, এনএইচআই ডিসিএল এর আধিকারিকগণ। পরিদর্শন শেষে অর্থমন্ত্রী জানান, মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরকে কেন্দ্র করে প্রতিদিন পুণ্যার্থীদের সংখ্যা বাড়ছে। ভবিষ্যতে যানবাহনের চাপ বিবেচনায় রেখে বাগমা থেকে মাতাবাড়ি পর্যন্ত প্রায় 5 কিলোমিটার দীর্ঘ জাতীয় সড়কের একটি বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রস্তাবিত সড়কটি বাগমা, তেপানিয়া, জামজুরি ও উদয়পুর রেল স্টেশন এলাকা হয়ে মাতাবাড়ি মন্দির সংলগ্ন স্থানে 8 নম্বর জাতীয় সড়কের সঙ্গে যুক্ত করার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। এনএফ রেলওয়ের পক্ষ থেকে আজ জানানো হয়েছে 15650 নারেঙ্গি আগরতলা এক্সপ্রেস আগামীকাল নারেঙ্গি থেকে রাত 10:30 আগরতলার উদ্দেশ্যে রওনা হবে। 15649 আগরতলা নারেঙ্গি এক্সপ্রেস আগামীকাল আগরতলা থেকে রাত 11:30 নারেঙ্গির উদ্দেশ্যে রওনা হবে। তাছাড়া 01666 আগরতলা রানী কমলাপতি এক্সপ্রেস আগামীকাল রাত 11:00 আগরতলা থেকে রওনা হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রক্তদান শুধু একটি মহৎ কাজই নয়, এটি একটি সামাজিক কর্তব্য। আজ আগরতলায় এগিয়ে চলো সংঘ আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে তিনি একথা বলেন। তিনি বলেন, শুধু রক্তদানই নয়, অঙ্গদানেও সচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি। রাজ্যের স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে বিস্তারিত উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যক্ষেত্রে উন্নয়নে রাজ্য সরকার অন্যতম সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। এর মধ্যে রয়েছে একটি মেডিকেল হাব গড়ে তোলা। শিবিরে 60 জন স্বেচ্ছায় রক্তদান করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অব আনফেয়ার মিন্স সংশোধনী বিলে সম্মতি প্রদান করেছেন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার এই বিলটি সংসদে পাশ হয়েছিল। দেশের তেল বিপণন সংস্থাগুলি 19 কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাসের দাম আজ থেকে সিলিন্ডার প্রতি প্রায় 200 টাকা কমিয়েছে। বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের এই নতুন দাম আজ থেকেই কার্যকর হয়েছে। এই সিদ্ধান্ত রেস্তোরাঁ, ধাবা, হোটেল এবং খাদ্য ও পানীয় ব্যবসার সাথে জড়িতদের স্বস্তি দেবে। আপনারা খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ ফলো করুন। সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ অ্যালার্টসে দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। রাজ্যে জনগণনার প্রথম পর্যায়ে দ্বিতীয় ধাপে আজ থেকে শুরু হয়েছে বাড়ি বাড়ি গণনার কাজ। তা চলবে আগামী 30 আগস্ট পর্যন্ত। গতকাল রাত 12:00 শেষ হয়েছে স্বগণনার কাজ। গণনা দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস জানিয়েছেন, দেশে এই প্রথম সম্পূর্ণ ডিজিটাল জনগণনা, যেখানে মোবাইল অ্যাপ্লিকেশন এবং ওয়েব ভিত্তিক মনিটরিং ব্যবস্থার মাধ্যমে তথ্য সংগ্রহ, যাচাই এবং তদারকি করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নেশামুক্ত ইয়োভা ফর বিকশিত ভারত সংকল্প অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের অধীনস্থ মাই ভারত ত্রিপুরার তত্ত্বাবধানে নেশামুক্ত ইয়োভা ফর বিকশিত ভারত সংকল্প অভিযানের রাজ্যস্তরের সূচনা অনুষ্ঠান আগামীকাল সকাল 10:30 ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রী, মাই ভারতের স্বেচ্ছাসেবক, এনএসএসের স্বেচ্ছাসেবক, যুব সংগঠন, সরকারি আধিকারিকগণ এবং বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এই কর্মসূচিতে সরাসরি ভার্চুয়াল আলোচনা, নেশামুক্তির শপথ, সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা এবং বিকশিত ভারত 2047 রূপকল্পে মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে সচেতনতামূলক কার্যক্রম অন্তর্ভুক্ত থাকবে। আজ আগরতলা এক সাংবাদিক সম্মেলনে এ খবর জানিয়েছেন মাই ভারত রাজ্য অধিকর্তা মেহবুব আলম লস্কর ও ডিস্ট্রিক্ট ইউথ অফিসার অজিত কুমার। নেশামুক্ত ইয়োভা ফর বিকশিত ভারত সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে আজ সিপাহীজলা জেলাভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মেলাঘর পুর পরিষদের সভাগৃহে আয়োজিত প্রতিযোগিতায় জেলার অন্তর্গত প্রায় 250 জন শিল্পী অংশগ্রহণ করেন। লোকনৃত্য, লোকসঙ্গীত, নাটক, আবৃত্তি, বিতর্ক মিলিয়ে মোট 8টি বিষয়ের উপর জেলাভিত্তিক এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সদস্য প্রসেনজিৎ ঘোষ, মেলাঘর পুর পরিষদের কাউন্সিলর গোপাল ঘোষ প্রমুখ। গ্লাসগোর কমনওয়েলথ গেমসের আসর থেকে ভোর ভোর দেশের জন্য ইতিবাচক সংবাদ আসছে প্রতিদিন, কিন্তু শনিবারের ভোর জুড়ে যে বার্তা রটে গেল ক্রমে, তা নিয়ে আমাদের খুশির পারদ স্বাভাবিকভাবেই চড়ে গেছে অনেকটা। জুডো প্রতিযোগিতার আসরে 48 কেজি বিভাগে দেশের হয়ে সোনা জিতে ইতিহাস তৈরি করলেন রাজ্যের মেয়ে অস্মিতা দে। একটি প্রতিবেদন।
1: লড়াইটা সবরকমভাবেই কঠিন ছিল নিঃসন্দেহে।

0: মধ্যে দক্ষিণ সোনাইছড়ি গ্রাম থেকে গ্লাসগোর কমনওয়েলথ গেমসের আসর, সঙ্গী অনেক প্রতিকূলতা, সেই সমস্ত কিছুকে একে একে জয় করে ইতিহাস তৈরি করে ফেললেন রাজ্যের মেয়ে অস্মিতা দে।
1: মেলোনিয়াতে আমি যখন ছিলাম তখন তো এক দুই বছর আমি জুডো করেছিলাম, এরপরে আমি স্পোর্টস স্কুলে এসে পড়েছিলাম। তো যখন আমি ত্রিপুরা স্পোর্টস স্কুলে ছিলাম তখন আমি বাড়িতে কোনো কোনো সময় মানলাম যাওয়া হতো।
0: মেয়ের এই সাফল্য জন্মদাত্রী মায়ের জন্য বিশাল গর্বের উৎস। কথায় কথায় জানালেন ছোট্টবেলা থেকে লড়াই করে চলার কথা, আর বিশ্বমঞ্চে সোনার পদক জয়ী গ্রামের মেয়ে জুডোকা অস্মিতাকে নিয়ে গর্ব এবং বিস্ময় ছুঁয়ে গেছে পড়োশী সঙ্গম বৈদ্যের গলাতেও।
2: তখন তাই ক্লাস ফোরও পড়তো মধ্য সোনাইছড়ি স্কুলে, এখান থেকে বিনা ম্যাডামে বিদ্যাপীঠে প্র্যাকটিস করতো আর কি। তো এখান থেকে এবার খেলতে খেলতে তাই এবার বাজারঘাট প্রোস স্কুলে চান্স পাইছে, এখানে গেছে। তো যখন ভারতে তাই কিছু খেলা শেষ হয়েছে, খেলা শেষ হওয়ার পরে তাই ভারতের বাইরে সব খেলাতে চান্স পাইছে আর কি।
3: আমাদের গ্রামের সাথে সাথে বিলোনিয়া এবং রাজ্যের নাম বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছে। আমরা গ্রামবাসীরা অস্মিতার আরো আরো অনেক সফলতা কামনা করছি।
0: সোনার পদক জয় করার মাধ্যমে দেশ, রাজ্য এবং বিলোনিয়ার দক্ষিণ সোনাইছড়িও আজ আলোচনার কেন্দ্রবিন্দুতে। সব মিলিয়ে 140 কোটি ভারতবাসীর আশীর্বাদ ও শুভেচ্ছা সঙ্গী করে দেশের জুডোকাদের মধ্যে প্রথম এই আসরে পদক জয় করে ইতিহাসে ঠাঁই নিলেন অস্মিতা। দক্ষিণ জেলা থেকে বিপ্লব বৈদ্যের প্রতিবেদন, সংবাদকক্ষ থেকে রাহুল লোধ, আকাশবাণী আগরতলা।
4: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে আজ পুনেতে এক অনুষ্ঠানে লোকমান্য তিলক জাতীয় পুরস্কার 2026 ভূষিত করা হয়। লোকমান্য বালগঙ্গাধর তিলকের 106তম প্রয়াণ দিবস উপলক্ষে লোকমান্য তিলক স্মারক ট্রাস্ট কর্তৃক প্রবর্তিত এই পুরস্কারটি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার হাতে তুলে দেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্রী শাহ বলেন, ভারতের জাতীয় নিরাপত্তাকে সুদৃঢ় করতে অজিত দোভালের অবদান অপরিসীম। আবহাওয়া। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে। আগামীকাল আগরতলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি এবং সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরেকবার পড়ছি। আগরতলা সরকারি মেডিকেল কলেজের সঙ্গে আজ রামকৃষ্ণ মিশনের মৌ স্বাক্ষরিত। ত্রিপুরার সোনার মেয়ে অস্মিতাদের সাফল্যে গর্বিত গোটা রাজ্যবাসী। আজ থেকে শুরু হলো ত্রিপুরায় গৃহ সম্পত্তির গণনার কাজ। আগামীকাল নেশামুক্ত ইউবা ফর বিকশিত ভারত সংকল্প অভিযানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শুনতে পাবেন আগামীকাল সকাল 7:35।
5: শুনলেন কলকাতা ও আগরতলা কেন্দ্রের সংবাদ, আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন রবীন্দ্র সঙ্গীত, শিল্পী মিতা হক।

শিল্পী মিতাহকের গাওয়া এই গান কানির সাথেই শেষ হলো রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন লোকগীতি, শিল্পী গঙ্গাধর মণ্ডল।

হেজমত ফকিরের গাওয়া এই গান গানের সাথেই শেষ হল লোকগীতির অনুষ্ঠান আকাশবাণী কৈলা শহর। এখন আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

কিশোর কুমারের গাওয়া এই গান কানির সাথে শেষ হল হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিরনতুন আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীত যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী আমজাদ আলী খান।

শুনলেন শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এখন আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিজ্ঞান প্রযুক্তি এবং ক্রীড়াক্ষেত্রে দেশের অগ্রগতি যুব সমাজের হাত ধরেই চালিত হয়েছে। কর্ণাটকের মাইসুলুতে আজ স্বামী বিবেকানন্দ সাংস্কৃতিক যুব কেন্দ্র বিবেক স্মারকের উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রী অন্ধ্রপ্রদেশের ভোগপুরমে আজ আল্লুরি সীতারাম রাজু আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করেছেন। সিকিমের নাথুলা পাস এবং হিমাচল প্রদেশের কিন্নৌর জেলার শিবকিলার মধ্য দিয়ে ভারত ও চীনের মধ্যে আন্তঃসীমান্ত বাণিজ্য আজ ফের শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চলতি বর্ষায় দেশের বিভিন্ন রাজ্যে বন্যা পরিস্থিতির মোকাবিলায় 2117 কোটি টাকার

0: অর্হতা অনুমোদন করেছেন। কমনওয়েলথ গেমসে বক্সিংয়ে আজ এখনও পর্যন্ত ভারত 5টি সোনা পেয়েছে। আসছি বিস্তারিত খবরে। বিজ্ঞান প্রযুক্তি এবং ক্রীড়াক্ষেত্রে দেশের অগ্রগতি যুব সমাজের হাত ধরেই চালিত হয়েছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। কর্ণাটকের মাইসুরুতে স্বামী বিবেকানন্দ সাংস্কৃতিক যুবকেন্দ্র বিবেক স্মারকের উদ্বোধনের পর তিনি বলেন, স্বচ্ছতা অভিযান, জল সংরক্ষণ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে যুব সমাজকে আরও বেশি করে এগিয়ে আসতে হবে। দেশের যুবারাই বিশ্ব উন্নয়নের চালিকা শক্তি হয়ে উঠছে বলে তিনি জানান।
1: स्वामी विवेकानंद जी युवाओं की शिक्षा को राष्ट्र निर्माण का मजबूत आधार मानते थे। उन्होंने स्वयं ये देखा था कि कैसे दुनिया के देश अपने युवाओं को शिक्षित बना रहे हैं, लेकिन दुर्भाग्य से तब भारत गुलाम था। उस दौर से लेकर अब तक भारत के युवा ने एक लंबी यात्रा तय की है। आज युवा दुनिया के विकास को गति दे रहा है। आज भारत की अर्थव्यवस्था सबसे तेजी से आगे बढ़ रही है। भारत के युवाओं के सामर्थ्य से
0: 1892 সালে স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক মাইসুরু সফরের স্মরণে এই স্মারক তৈরি হয়েছে। কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার, রাজ্যপতি থওয়ারচাঁদ গেহলট এবং রামকৃষ্ণ মঠের সভাপতি শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিবেক স্মারকের চারপাশ ঘুরে দেখার পর শ্রী মোদী স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পরিকাঠামো এবং শিল্পক্ষেত্রে অগ্রগতির ফলে অন্ধ্রপ্রদেশে উন্নয়নের গতি ত্বরান্বিত হয়েছে। স্বর্ণ অন্ধ্র বিকশিত ভারতের স্বপ্ন বাস্তবায়নে কেন্দ্র প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানান। ভোগপুরামে আজ আল্লুরি সীতারাম রাজু আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করে এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে বিমানবন্দর, সড়ক এবং পরিকাঠামো সহ বিভিন্ন প্রায় 18,000 কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের কাজ চলছে। শ্রী মোদী নতুন বিমানবন্দরটিকে অন্ধ্রপ্রদেশের বিশেষ করে উত্তর অন্ধ্রে উন্নয়নের এক মাইল ফলক বলে বর্ণনা করেন। তিনি বলেন, স্বাধীনতা সংগ্রামী আল্লুরি সীতারাম রাজুর নামাঙ্কিত বিমানবন্দর ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেম এবং জনসেবামূলক কাজে অনুপ্রাণিত করবে। ভারতের অসামরিক বিমান চলাচল ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়নের সাক্ষী হচ্ছে বলে উল্লেখ করে শ্রী মোদী জানান, দেশে বর্তমানে বিমানবন্দরের সংখ্যা বৃদ্ধি পেয়ে 166 হয়েছে। 2014 সালে তা ছিল 74। উড়ান প্রকল্প সাধারণ নাগরিকদের জন্য বিমানে ভ্রমণ আরো সাশ্রয়ী করেছে। 2047-এর মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে অন্ধ্রপ্রদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বিকশিত ভারত সংকল্প অভিযানের জন্য নেশামুক্ত যুব কর্মসূচি সূচনা করবেন। এর সঙ্গেই 100 সপ্তাহব্যাপী দেশের জনভাগিদারী প্রচারাভিযানের সূচনা হবে। দেশের 10,000-এরও স্থান থেকে যুবকরা এতে অংশগ্রহণ করবে। প্রায় 6 বছর বন্ধ থাকার পর সিকিমের নাথুলা পাস এবং হিমাচল প্রদেশের কিন্নৌর জেলার সিপকিলার মাধ্যমে ভারত ও চীনের মধ্যে আন্তঃসীমান্ত বাণিজ্য আজ ফের শুরু হয়েছে। ভারত এবং চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এটি একটি ইতিবাচক পদক্ষেপ। আজ সকালে নো ম্যানস ল্যান্ডে ভারতের ও চীনের আধিকারিকরা বৈঠক করেন। কোভিড অতিমারীর কারণে 2020 সাল থেকে 6 বছর ধরে এই পথে বাণিজ্য স্থগিত ছিল। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল 2026-এর লোকমান্য তিলক জাতীয় পুরস্কার পেয়েছেন। মহারাষ্ট্রের পুনেতে আজ লোকমান্য বাল গঙ্গাধর তিলকের 106তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁকে এই পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানে শ্রী শাহ বলেন, দেশের জাতীয় নিরাপত্তাকে শক্তিশালী করতে অজিত ডোভাল অসাধারণ অবদান রেখেছেন। দেশের প্রতি তাঁর অবিচল সেবা ও ভালোবাসার স্বীকৃতি হল এই পুরস্কার।
2: अजीत डोभाल जी को पुरस्कार देने के लिए उन्होंने मुझे बुलाया। कोई व्यक्ति जब समाज के किसी भी क्षेत्र में बहुत बड़ा काम करता है तब वो व्यक्ति नहीं रह जाता, वो इससे आगे कई गुना आगे निकल जाता है। और समाज का दायित्व है, उत्तरदायित्व है कि ऐसी व्यक्तियों का सम्मान करना। ऐसी व्यक्तियों का जब सम्मान होता है तब समाज के कृतज्ञ भाव का तो एक प्रकार से निर्वहन होता ही है, क्योंकि जिन्होंने पूरा जीवन समाज के लिए दिया उनको पुरस्कृत करना वो समाज का उत्तरदायित्व है।
0: অজিত ডোভাল বলেন, লোকমান্য তিলকের দেশপ্রেম, আত্মত্যাগ এবং দায়িত্ববোধের আদর্শ যুব সমাজকে অনুসরণ করতে হবে। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ভারত শক্তিশালী ও দক্ষ দেশ হিসেবে উঠে আসছে। নাগরিকদের বিকশিত ভারত গঠনে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি।
3: ভারত কা বিকাশ কই লোকোঁ কে লিয়ে, কই দেশোঁ কে লিয়ে, কই ইন্টারেস্ট কে লিয়ে, উনকে লিয়ে ইয়ে খাতা, দেশ কে ইন্টারেস্ট কো সোচিয়ে, দেশ কে ইন্টারেস্ট মে কাম করিয়ে, আপনি হর উসকো আপ আগে বড়াতে কে লিয়ে আগর একজুট হোকে চলেন তো উতনি দূর ভি নেই হ্যায়। আজ হাম বহুত ভাগ্যশালী হ্যায়, হামারে দেশ মে

0: एक ऐसा नेतृत्व है हमारे देश के अंदर, एक ऐसा वातावरण है कि जहां पर हम अपने आप को शक्तिशाली बना सकते हैं।
1: কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে প্রদেয় করের অতিরিক্ত কিস্তি হিসেবে 1,09,019 কোটি টাকা দিয়েছে। রাজ্যগুলির উন্নয়নমূলক কাজে গতি বাড়াতে এই উদ্যোগ। সবচেয়ে বেশি 19,208 কোটি টাকা পাচ্ছে উত্তরপ্রদেশ। পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ হয়েছে 7,866 কোটি টাকা। 2026-27 মূল্যায়ন বর্ষের জন্য চলতি বছরের 31 জুলাই পর্যন্ত 5,90,00,000 বেশি আয়কর রিটার্ন দাখিল হয়েছে বলে আয়কর দপ্তর জানিয়েছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে করদাতাদের ধন্যবাদ জানিয়ে আয়কর দপ্তর বলেছে, তাদের আস্থা এবং নির্ধারিত সময়ের মধ্যে আইটিআর দাখিল দেশের উন্নয়নে শক্তি যোগায়। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। চলতি বর্ষায় দেশের বিভিন্ন রাজ্যে বন্যা পরিস্থিতির মোকাবিলায় 2,117 কোটি 85 লক্ষ টাকা অগ্রিম সহায়তার অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিল বা এসডিআরএফ এর কেন্দ্রীয় অংশ থেকে এই টাকা দেওয়া হচ্ছে। এর মধ্যে গুজরাট, ওড়িশা এবং মহারাষ্ট্র এই তিন রাজ্য পাচ্ছে 500 কোটি টাকা। অসমের জন্য মঞ্জুর করা হয়েছে 379,35,00,000 টাকা। হিমাচল প্রদেশ পাচ্ছে 193,95,95,00,000 টাকা। অরুণাচল প্রদেশের জন্য রাখা হয়েছে 44,55,00,000 টাকা। উল্লেখ্য, হিমাচল প্রদেশ, ওড়িশা ও নাগাল্যান্ড চলতি 2026-27 আর্থিক বছরের প্রথম কিস্তির টাকা আগেই পেয়েছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, বর্ষা শুরুর পর থেকেই রাজ্যগুলির সঙ্গে প্রতি মুহূর্তে যোগাযোগ রাখা হচ্ছে। মহারাষ্ট্রে অবিরাম বর্ষণের ফলে নদী, নালা ও হ্রদে জলস্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় নিচু এলাকার বাড়িঘর জলমগ্ন হয়ে পড়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জলগাঁও। এদিকে আজ বিকেলে গড়চিরলি জেলার কুরখেদা তালুকায় খেদেগাঁওয়ের কাছে সতী নদীতে স্নান করতে নেমে 3 কিশোর জলে ডুবে মারা গেছে। কেরলে অবিরাম ভারী বৃষ্টির ফলে রাজ্য জুড়ে ভূমিধ্বস ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমাদের প্রতিনিধি জানিয়েছেন, আবহাওয়া দপ্তর আজ কেরলের 9টি জেলায় লাল সতর্কতা এবং 5টি জেলায় কমলা সতর্কতা জারি করেছে। মহানদী এবং এর শাখা নদীগুলিতে জলস্তর বেড়ে চলায় ওড়িশার বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। এই বন্যায় 8 লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং 2,69,000-এরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর IMD আগামীকাল কর্ণাটক, কেরালা, মাহে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, রাজস্থান, হিমাচল, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে ভারী থেকে অতিভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে। পশ্চিমবঙ্গ জুড়ে আজ সূচনা হয়েছে জনগণনার সেলফ এনুমারেশন বা স্বগণনা প্রক্রিয়ার কাজ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নের সূচনা করেন। এই প্রথম ডিজিটাল পদ্ধতিতে সেলফ এনুমারেশনের কাজ হচ্ছে। অনলাইনে আবেদনকারীদের 34টি প্রশ্নের জবাব দিয়ে এই প্রক্রিয়ায় অংশ নিতে হবে। গ্লাসগোতে কমনওয়েলথ গেমসে ভারতীয় খেলোয়াড়দের দারুণ পারফরমেন্স অব্যাহত। বক্সিংয়ে অরুন্ধতী চৌধুরী, প্রীতি পাওয়ার, সাক্ষী চৌধুরী, প্রিয়া গাঙ্গাস, জ্যাসমিন লম্বরিয়া ভারতকে সোনা এনে দিয়েছেন। মহিলাদের 60 কেজি বিভাগে প্রিয়া কানাডার প্রতিদ্বন্দ্বীকে 4-1 হারিয়ে সোনা জেতেন। 51 কেজি বিভাগে সাক্ষী চৌধুরী জয় পেয়েছেন, তিনি ইংল্যান্ডের রুবি হোয়াইটকে হারিয়ে দেন। মহিলাদের 54 কেজি বিভাগে প্রীতি পাওয়ার কানাডার স্কারলেট ডেলগাডোরকে 5-0 পরাজিত করে সোনা জিতেছেন। মহিলাদের 57 কেজি বিভাগে উত্তর আয়ারল্যান্ডের মিখাইল ওয়েলশকে হারিয়ে 5-0 হারিয়ে দেন জ্যাসমিন লম্বরিয়া। অরুন্ধতী চৌধুরী 70 কেজি বিভাগে ইংল্যান্ডের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সোনা জিতেছেন। পুরুষদের বক্সিংয়ে ভারতের যদুমণি সিং 55 কেজি বিভাগে রূপো পেয়েছেন, তিনি অস্ট্রেলিয়ার জাই ডিক্সনের কাছে পরাজিত হয়েছেন। প্যারা অ্যাথলেটিক্সে পুরুষদের শর্টপাট F57 ইভেন্টে সোমন রানা সোনা এবং শুভম জুয়াল রূপো জিতেছেন। ভারতের ট্রিপল জাম্পার প্রবীণ চিত্রবেল, রূপো এবং সেলভা প্রভু ব্রোঞ্জ পেয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিজ্ঞান প্রযুক্তি এবং ক্রীড়া ক্ষেত্রে দেশের অগ্রগতি যুব সমাজের হাত ধরেই চালিত হয়েছে। কমনওয়েলথ গেমস বক্সিংয়ে আজ এখনও পর্যন্ত ভারত 5টি সোনা পেয়েছে। খবর শেষ হল, এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: শুনলেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন অতুল প্রসাদের গান, শিল্পী শাহানা দেবী।

সাতটা বেজে 25 মিনিটে শুনবেন বাংলা সংবাদ, কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35 ও 7:40 স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:45 শুনবেন রবীন্দ্রসঙ্গীত, সকাল 8টায় শুনবেন সমাচার প্রভাত, 8:15 মর্নিং নিউজ, 8:30 শুনবেন নর্থ ইস্ট নিউজ, 9:10 শুনবেন বিবিধ ভারতীর অনুষ্ঠান, 12:05 শুনবেন শিশু মেলা, 12:30 হ্যালো অনুরোধ, 1টায় হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 1:30 শুনবেন বাংলা সংবাদ আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 1:40 শুনবেন মহিলা মহল, 2টায় ইংরেজি সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 2:15 শুনবেন বাংলা আধুনিক গান, 2:30 রবীন্দ্রসঙ্গীত, 2:45 শুনবেন নজরুল গীতি, 3টায় ইংরেজি ও হিন্দি বুলেটিন আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 3:10 শুনবেন বিবিধ ভারতীর অনুষ্ঠান, 6টায় শুনবেন ঘর গৃহস্থী রবিবারের আড্ডা, 6:30 শুনবেন মনসা মঙ্গল, 7টায় ককবরক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:35 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:45 ও 7:55 ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 8:05 শুনবেন খেলাধুলার অনুষ্ঠান, 8:30 নজরুল গীতি, 9টায় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 9:15 শুনবেন বাংলা আধুনিক গান, 9:30 শুনবেন শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান, 10টায় বাংলা সংবাদ আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 10:10 শুনবেন লোকগীতি, 10:20 শুনবেন ইংরেজি বিশ্ব সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আমাদের এই অনুষ্ঠান, এই অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় 10:43 হয়ে 42 সেকেন্ড। শুভরাত্রি, জয় হিন্দ।